লাগে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেবরা ফ চকসি রেডিও নাঙ্গার জুদুন কেতো আনারা রাফা নিলি হুনমন রংহাংপি কারডম নাংপা জিরসি পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনেগল পিনিকে জাখং নিফাই ইংকয় উর্মিয়ারনি জয়মে কে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বড় সিরকে লাপেন নিউজ অন এয়ার এপ আলং পেন্টা নাং লিটুম আকাশবাণী ডিপু স্টেশন জয়মেক আর জি লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে ডেঙাতুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি রাখি তেরাংপি লাপেন বাংফু বাংফি কে পন কে বানা সাই কে ক্লেমা বাংলাকে সনসিরাম টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনি কপি পেয়ে যাই মেক্সি কে রট কে পার জুজি মা ফুঠাক জেঠান মেক্সি না পরফাই থ্রকরা মিনিট কেপা পর কাংডু কার্ডমালুন আর জিলং ইকজি পরফাই থ্রকরা মিনিট হম কেবরা ফ পর নীলিলাম থে নাংলিটুম আর জুলং ইকজি পরফাই থ্রকরা মিনিট হম কেবরা সিরকে পিনিয়া সারলাম থে আর জিলং ইকজি পরফাই থ্রকরা মিনিট ফ্লি কেপ কার্বিলুন বারিমালুন আর জুলং ইকজি পরফাই থ্রকসি দিল্লি প্যান কাপাচিটা হিন্দি আলাম প্যান বেরতা আর জিলং ইকজি পরফাই থ্রকসি রা মিনিট ফ দিল্লি প্যান লেথট কাপাচিটা ইংলিশ আলাম প্যান বেরতা আর জিলং ইকজি পরফাই থ্রকসি রা মিনিট কেপা পর কাংনেক আহান মিয়া যাই মেঘনাং লিটুম আর জিলং ইকজি আদুন্থু যোগেন ইং টি প্যান কে থানা লামজির চেংবার চিৎসি চিরেন লং আপুথাকনাং লিটুম লামজির আর জিলং ইকজি পরফাই থ্রকসিরা মিনিট ফ্লি কেপ লুন চিটো আসন আসন আলুন নাংলিটুম আর জুলং একজি পরফাই নিয়ার কেপ দিল্লি প্যান কাপাচিটা হিন্দি আলাম প্যান বেরতা আর জুলং একজি পরফাই নিয়ার কেপ রা মিনিট ক্রিপ হ দিল্লি প্যান লেথট কাপাচিটা ইংলিশ আলাম প্যান বেরতা আর জুলং একজি পরফাই নিয়ার কেপ রা মিনিট হম কেপ কার্বিলা মার জানালুন আর জুলং একজি পরফাই সির কেপ গুয়াহাটি প্যান কাপাচিটা পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম পেনাং লিটুম বিরতা আর জুলং একজি পরফাই সির ক্যাবরা মিনিট ক্রেপ ফ হিন্দি লামার জানালুন আর জুলং একজি পরফাই সির ক্যাবরা মিনিট ফ্লি ক্যাবরা ফ ইংলিশ আলুন জির আসন আসন আলুন আংলিটুম আর জুলং একজি পরফাই ক্যাবরা মিনিট ক্রেপ ফ লাম জির আর জুলং একজি পরফাই ক্যাবরা মিনিট থম ক্যাব লুন বান আং ডেং আলং পেন আংলিটুম আসন আসন আলুন আর জুলং একজি পরফাই ক্রেসি নিং আরলো আলাম থে নাংলিটুম আর জুলং ইকজি আদুন্থু সো আরলো আসে আং টং আং ডেং আলং প্যান চিহু চিপুর আজাই মেঘ নাংলিটুম আর জুলং ইকজি পরফাই ক্রেসি রা মিনিট হম ক্যাপ মুম্বাই প্যান কাপাচিটা বিবিধ ভারতী আজাই মেঘ আর জুলং ইকজি পরফাই হিনি দিল্লি প্যান কাপাচিটা ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং ইকজি পরফাই হিনি রা মিনিট ক্রিপ হ দিল্লি প্যালেথট

লাপানা পর্ণাংলিতম সারসিং রংফার কেলোনালুন হেম হেমফু পালুন আরজুইক লং টাংল কাংডু কার্ডমালুন আং ডেঙা লং পেন আদুন্থু আলুন আরজুইক থুসেনাং হানু রংপি কেলোনালুন আলুন আলামথে হেমফু নাংকাং হন চিনি লৌনে নন পালুন আরজুইক সেনাং লাবাং সলুন।

কার্ডম নীলিমেন হুনমিলিতরণ পি নীলি রং ভলুনি মিজুতরণ রং আপ্রাংসি নীলি নংচুথান জি লকে নীলি খেমবম আসাই ন নীলি খেমবম লকে হোম বেকার নীলি কেক স্টি বনাই বম নীলি কেক বনাই চার্লি দুন চেং লকে নিপা কাথার পিয়ালং বকালিয়া 2022 আনিং কান সে চার্লি দুন লাপেন পেনেং আন 2024 আন কে 3 ইয়ার্স কমপ্লিট এল নীলি লসন সি ক্লেমব মাং বোম ল ইকে নীলি লং পেনা আন কাস্টমার দো লাপেন নীলি লং রিপিট কাস্টমার দো পিক লাপেন কাস্টমার তুম রিভিউ তামে সেন সাইডে ল্যাং লনাং কোকে নন পুয়ান্তা নীলি ক্লেমবম ল্যাং হোম বেকার সা জয় কে গালি আথে দা কলম কে হরমু কেলং তা সুংক্রুং ফুলুনি কে হরমু কে নাম হাই তা আবে সিতা নন পুয়ান্তা লাপুস্তি ক্লেমবম ল্যাং লি ভ্যালু কারণ

0: Meteorological Department IMD has issued a red color warning for very heavy rainfall with isolated extremely heavy rainfall over Himachal Pradesh, Jammu and Kashmir and Uttarakhand today. Heavy rainfall is also expected over Delhi, Haryana, Chandigarh, Punjab, Bihar, Chhattisgarh, Uttar Pradesh, Madhya Pradesh, Jharkhand, West Bengal, Odisha and parts of Northeast India during the next 2 days. Spain beat defending champions Argentina 1-0 in extra time to become FIFA World Cup 2026 champions. Spain's substitute Ferran Torres scored in the 106th minute to give his team a 1-0 win over Argentina in the final at New York, New Jersey Stadium last night. The victory secured Spain's second men's FIFA World Cup title and their first since lifting the trophy in 2010. In men's cricket, England beat India by 27 runs in the third ODI and sealed a 2-1 series win at Lord's in London last night. England set a target of 388 runs for India. Chasing the target, visitors could score 360 runs for 7 in 50 overs. Jacob Bethell was declared player of the match and Joe Root was adjudged player of the series. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী ডিভু জয়মেকে বাংলাকে এফ এম বেয়ান লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসির কে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল এপস লংপেন টানাং লিটুম জয়মেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক সিরা মিনিট কেবা পর প্লেং টাং লাসিন আদুন্থু কাংনেক আহান মিয়া জয়মেক আং ডেঙে লংপেন যোগেন ইংটি কে থানালামজির আর জি সেনা আলং লিকে থান জি আলাম জিরকে হা চম আমেক চটকালি পেয়ারথে আমেক দা নাং জি আর জি ইক সেনাং লবাং সলাম জির
2: আনি সি চন হের বাং আনিং আলো মাথা সি আজির পো উপথু আফান দিফু কার্বি রংসপি জুইদাম নাং পু চারনে দামল চন হের পুপাই পে মনিত কাইকে তা চন হের লাপেন চিপিন্দাক সো তাদু সীতা এসনা হরমু আলাং কাইকেতা আপক রেংনোয়ের উপথু অবাংকে কাইকেতা উপথুজু লাপেন ইংতপ মে আমুনিত ভেরভের রক রক ঠেক ঠে লাপেন আমুনিত কানিংজি তা পাপা ঠেঠে ইংল্যান্ড হোসি কানিংজি লাসি লাতুম বাহানি তা লো চালি লেপিন পেনসি দিফু অতামুজুদাম নাংপু মাংহু মাংরাম দামসি কেদাম লহেলো দাক কাংনে হান মি আমেন লি ইরপ চম আমেক আঞ্চত কালি পীরথে আমেক তা নাংজি উপথু আফান চনহের আচার পেন নাংহাংসি বুল ও উপথু উপথু ও উপথু এ ক উপথু নাংবাং দো মা নাংবাং আমি মা কপি চং হয় লক হেমলো লে মিহি পতান ফ্লুং ল উপথু হেমলো পেন বাংসি ইং হাপ ইং পুবং পেন রতানা নাত লাংসি থেকলং ল চন হের আফান ও হো চন হের বোজ কোনা লক কে দাম প কপি ফাঁক ফুলে সি নাংনি নাকা চুতু মুর আগ্রা পিনি কে নিহেম কে বাং ফ্লু লহ কোনা নু পাক বানসি কে লাফ্রুই লক চন হের মাংহু হাক পেন কোনা নু পাক বানসি কে থেকলক ল মাকো নাং কপি সি কে চিমা থালক রিসমার কাং দুক পিথং কে চিমা থালাং মা হে পিলি গে না লং পেনাং দং সে থেকো চন হের বাং আলাম হিলি পেট পেন হিট কো লা পুলা পালে চি পুতাও রে মা দা কো উপথু ই তুম তা দিফু তাউন জুই দাম না হো কেনে কাই তা দিফু তাউন পু বাং পুবের পয় তুম তা পিনি কে দিফু তাউন লাংলাম না নে কে নাং দুন ঠেক ঠেক কায় তা দাম দেলে সন কে ইং বো দাম দে দা পলু সীতা নে তা দে ফুয়া পি থে ঠেক দাম লং লে পি লান্তি ক দাম কে দাম ইং তুম পি খাং জাং দা তাং তে দাম না হো ফিরে নাং নে তি ক ইং বো দাম দে নি দুলু মা থা নাং নিলু কায় দাম দে তা নি নাং জা পন ফুলি কো নি দুলু কে নে কে নাং সন রা লং পেন দা দং পন মোবে তি ক লারি কং বেদ বদ ইপন লোক চত চগি বুক
3: চক পতি ক লাসি আহক পেরা কারবি আদের এডলু আপ্রি কে দুয়া চয় চিং চয় পন চনন ক

0: 아니 더가롱 제백 동시 아루마나 빠장 똥로 바스 알로 패센저라 툼탈랑 프롱프롱로 뭐 이길산 펜 에롱 아딤 치립 록시 바스 알로 이힐랑 이힐랑 펜풀 모터 같이 답답 히리미미 옹히코 진땅이 쟁더랑 록리 뚜껑껑은 젖게 같이 립답 히리미미 옹고 오고 오빠 찌버레리코 전기 붕플로라 폴루 전 헤르타 কাইকেটা ওয়াংবের কাদেরা পথ দীপু ওয়াংবের লাঙা পথ যোগ নিছি মোটর যে থাপ থর পেন কেমন ক্লুবি সিদল চন হের তা বাস আর লো মেক পাকান সি লাং এ ল হক দা হক জিন তক কি পু কে এ জেং এ থেক লং লিসি থাক দুন জিন নাম তে জিন নাম তে মাকো জিন তক পু কে আবে পি আন্তা কাং ক্লং গে প্রাপি কো দি কাফেরিয়া জক বাংহনি তা আমেক লগরিলা পেনসি কে থারো না বাতাই তিন উপথুয়া আবাংকে আরি কং তা জগ রাইলো বন তা আরি কং গাছি ই কাছে পা চিপ জি আবার সায়েন তা আবিসি চংক্রু তু সি দো করলো উপথু বাং আরি হি কে বাস আনু জক লাপেন ইহি না থু কে আরি কং চি তুম চম সি আজির পো ফান চি হাং লো ওই ক ওই ক চল হে জক লে কে দিদি কং তা গে জাগ লো কুপুতং কে কাছি ই থে জে বলো দে মোটর কাং প্লং লে কে প্রাপ ফ্যান কুপুলো ক চল হে আনিং ইথি পেন চন হেরবাং থাক চোদা পিন নং পুলু বুকো রিকো চি বা চিপ টুপু পাজাও লিং পাজাও নাকো আলা আন কে সের লিপ পুইন করদান দো লাবাং সর কে থাপ তাঙা আনা থুসি উপ থুয় মিলুম বং উপ থুয় মিলুম বং কে বুসি কেনে সের লিপ আ মহাং হাতা চিতে বার বেং সি উপ থুয় মিলুম বং থুয় কেনে পিকুই সি পুলং কে সের লিপ কে করদান মেল আসি সের লিপ পুল
1: চিস ওই লাবাং সর লিং পো নে নাক নাং পামিতার অং জো
2: সের লিপ আজির পি ক্লু জির উবাংকে কে পাচা লাইফ এন থাকেন
1: ওই আমি লুম্বং মে পিক দি জিস ওই নাং তানি নি থাউরে মাকে তেল নি কে মাংকলি দাই বং পিলে
2: ক্লু জির বাংকে ক্লু জির বাং কে নি লাং দুন নো দাক অং সি পুদুন ল
1: কারজা পাকিং ইক থা হে আলিং পো হা পু আনজুনি ইক থা হে
2: উপথু বাংকে কাজু নি থেকজি কালি আরি কং জক প্লট না পু কা ফেরে অং সি মোটর কে থারু না লিং পুডুন আউল আউল ওপে ওই ওপে ওই আউল আউল ওপে ওই মোটর কে থারু না ওপে ওই জুনি থাই দা উইলো তেও করলা তুম জু নিরি কং নাকে জক পু কোনান তু তি দিপু দা গেলে পো ও ক চন হে কোমান তু তি দিপু গেলে পো মা কো হো চন হে মন হে মা কো তং তং গে লি লি আর কো নি তা কাই বাং উই পি সি নি গে থা চিনি নং নে ও কো চন হের মোটর পাসাং থাতি কো নে কে রি কং চি ইলাং হো মোটর কে পাসাং হি কালি চন হের বাং তা বাস আনু জক একদম কে অট কে পা চিপ আনতা কাম নাঙে থেল আং ই কাং সাং কার অম বাং লাবল হাপু আফু দা টিং দি সন জি দলো বাস তা পাসাং থি থেলু তি কো নি তাহু পা রো গলাম তা চিতেং নি লাবল কু পুটো পাসাং পোলো নি হো এ চক পু বকো তাউ নাং লে পু বু ও তাহুন তা নাংলি তা নাংলি চিলো কোজু নাম তা বাংব আমার দা কোহং তে শুনু না থালাং তিকো মোটরে গে পাসাং সিনাং হো তোমারে রি দাং স্টে নাংলি তাং দিলো কেজু
3: এই ডবকা ডবকা এই ডবকা হামরেং হামরেং হামরেং হামরেং দিমাপুর যাবনি কি দিমাপুর দিমাপুর এ লামডিং লামডিং লামডিং নগাও নগাও চকিয়ালা চকিয়ালা দলমার যাবনি কি আপনার কথা বলা হ্যাঁ লাভ
0: তুকো কি শুনলো না নাংলি চিলো পাসাংলো
3: একো চেরে দেই নাংরি কং আদি নানি নাং বুরলো আপলু নাং এ আহ কই পি কো
0: গে চিনাম দা চিনাম আরি কং আদি বাস আগু জারা লং বুং লো বুরলো সিং কে পুই জ্যোতি কো জো চিনাম আ চিনাম এ চন হে না পাজো গম থাদি কো নিরি কো আদি এ কিনে জো চিং থাং হে লো নাং থা লো বকো না রি কং আদি চেরে তু পু কে কু জার দি বুর হে লো জো পাজক দন বম পু বম লো আই কো কাই বাং মে পু কে হা সন দা দু পিগলি মা ওই ক নি জামরং কে বাসা লুসি তো ক গলো চেন নাম থেকে লোক পুল মা দা দা ক জামরং চেন না
3: মাই মুনিত আসন দুপি লব দা চেন নাম সিরাং ওই আই মুনিত আসন দুপি খাং জান মানে
0: বা দিপুয়া তা হন পুকে লাপু হেলো মা হো ওহো আরং দো ও দিকো ব কো হেম কাং তুই রিন্তি হে বা মোটর কারি লেকি ও হে কো দি ইকো হিদি মিমি

বা ওই হে দিক বাহি চিনকি ও চিলা তোমার কে দাম বমলো বা কো জহু বা কেলা আসন কি ও কি কো বা দোকান কি ও গুজো সন সন না মাথায় দুপি দি কো জহু জহু না চেরে তুজু মোটর না কো ওই মাই কো জহু লাপান চিত্রে পিও উঠু সিনাং কুমাছি মুনি লাং রং কো না ওপে ওই মুনি কি ও হে বা দোকান কি ও হে কো দি একো একো উঠু কে লাং দে নামে পাটি লগ দিন কো হালা নারি কম পেন কে জগ রায় পাকে পাচি নলি মুনি কাবি হুট কি সুনা হুট হে ওই বুকো মোটর সুন্তু পেন মুনি কি ওং লাং রং আমার চিতেং নেই বুবলু নাম তা এই কো চি ইসে রাখবো উহ কো লাং ইং ইট ওং লাং জন দাম সিনাং হো কো না লো মা কো লাং কে লং জি ঠেক মা কো দে কো না তোমকে লাং কে লং আপোলো নে হো মাই কো মুনি তা সন্দ পিক ও তো হেলাত পি ঠেক লং সি চন হেরা ফান আজুল ওই কো লাহাই হেলো মা কো জ বাং পুহুর হেলেং দুম পুহে লাহাই হেলো তে মাতি নাঙু পেন চি নিলাং মা নে নাং যা পন্থে গুলো কো দি লাহাই হেলো হেলেং দুম লো আনি চির অঙ্ক হেম পেন গেছে বানা আহেন কি ফি কো না লোক হো কিছু দাম পো বা লঙ্কাং ইটা থি থুপ কো এলং বা হট এল আলং চোহাং দাম সিনাং বুকো মনিত কে নাং তা আসন দু পিহি কো জিলাত না সি দন্দুমা দা হালা হট এল আলং লে চোহাং দাম নাং নি লাতু মাংনি হট এল আলং দাম সি লাং চোহাং দাম সি আজা দাম ফং লো লাং চোহাং দাম সি সি কি লাগে তোমালকে হ্যাঁ কি লাগিব লাকে লাকে ল এইটু জক লগ দিছো হ্যাঁ তোমালকে খাবি জক জুনঞ্জু মোপে লাং ইট পোটে মা জুনসে আনকে উপথু বাংকে আজাম ব্রং পেন বাহারে হালুং থেপো আর লিং হালুং থেপো চি উলাসি লাং ই সি থুপ চুদুং সি জুন ল বাহ কো ও বাহ নো আনসি লাং এ জুন মি পি ল গো উ বাহ মো পে লাং গাং ই তে কাম থেল গো বাহ নেতা ঠেক ঠিক লকে দি আ নেতা নাজা ঠেক লকে নাং ফা সন সন জি পি না গরে রি কো নাং তা ইসন বাগ ফজি নাংটা নাং পকারিং নো বের বাং চিমা থানাং নে নাংটা মুগে চিমা থাকাং রিক নে ফান্দে নাং পুবরে রিক নাংটা আন এক নে নাং সনি কালিক নাং সন কালিক নে কে জাল কে কপি সি কে এর হাং রা তোবার রে কাং নি আং লোক জ হো মুনি দা তুম দাম পো আং হো লং কা কোট আচেত কি ফিন দাম প্রি হে কো কাকো তং কি চো মাকো হালা সো পিকে কোলোমাতি কো কো না সিক ঠেক লং এলো না কে এই কো আ মেক দে গিরি মুনি দে লাং তাব লাং ফ্রুনি না গে ফিরি জে আন জনি আদি জাং এর মা পিমা কো কা ফিরি জে মা সে পুনে জন হের বাং তা কা ফিরি জি আদি জাং এর বন বুকা জুন থুল আদি জাং এর মা পিমা কো মাই কো জা লাকে আনু কানো ফারলা হাম লে হালা কে তোত আ হে কো লাফুলা ফালে কনাক ইক বাং পুহুরা লে তেরা ফক্স পুলো লাগে চিনি নে মা লাফুলা ফালে কো লুয়া রেড মা ওই হে কো বাং তাং নন সোর্স কি পাং রিং আ পিলু দি আ ওক চুমি সেন মা কো দি হা পুচন হের কে আ পক চিকরা জিন না সনসি লাতা মুনথি ডিং লো পিসি মুনথি ডিং লো কো নাংকে চন হের কেন কে হলা পক চিকরা জিন ওকো ওকো কোনা লো মা কো কপু লো মা মানকে উপথু কি মাংহা কো পে পলো কো কো পিসি চিপলাং দে লো কো নে কাই বা ওই না না জা পনে কে চিনি লো কো দে পিপল মা চিপলাং ফ্লে লো কো আই লি কে চে চম লুলে মা এবার তা লাগাং সেলে মা কো আয়া আনু কান চি তুম হেড পেন উথুয়া বল কো নেম থুপু নাং লং পেনা কিং সুদিং নাং দুন থর লো কো ই কো নাং লং পেনা কিং সি নাং দুন থর লিমা কো চন হেরা বাঙ্গেন গে ও কো কাসিক সাক পামি লো কো নে কে আয়া নে পক চে ক্রা লং কো কো না সি ফু বের গে দাম পলো নে ও হু পে গে নে নাই যা পলো নে কো নাং লে কো হু নাং লে দে যা থুনো লং পেনা সি রে তা আবে কাসে কাসিক সাক লো কো নে গে জে সিলে জি তাও আংকে উপথু বাংটা আলাম থান পেন মো পেন চি পিন ডাক থাক আন্তা নেকে বাং সার আলাম থাই পু সানসি সার পি ফুলক চি পিন ডাক রুই রে ফুলক মুনাক পু আসন লগে দি নন কে নি নাং মি মুনাক লগে দি লাংতা সার আলাম থেকে চি

0: অফিসে নাংলাং একদিন ল নিল ফানাং চিনিক এ পিনে পুই মাতে কার্জুজিয়া চন্দ ইমা
1: কার্জুজিয়া চন্দ
0: কপি ইংনে নাংলি কার্জু ইকে
1: নাংলি মেন কপি নে নাংলি পট পি নে নাংলি আর যে মেক পিক লসি নাংলি এড্রেস নাং পিক থা পু
0: কপি হা
1: করলি নাং তুম বুথা তো সাকে ইউন কে আকে মে আফান মা আকে হেনু
2: আই ক লাপু লাপা লাম লে নাং তা সার তাং র বতর কে চিনি তা মেলু
1: তো এনতে পুথা হে
2: মাই ক পুয়েক নাই লাং মা বাং আলং কি জুন দুন লং কে মেলু সিতা ইমে থাং আতাং কা পেন বাং আফান কে পা জুন কে হেনু লু কাই তা
1: বা কটে ফিথি রুই বাগ দলো ফাকিরি লগ নহক লো থাইবে
3: হা লাং বংতর হেম আন ফাকে অঙ্গ মাতি কজ হ
2: দো পিকতি কনে রা তুমি হে রা থেগাম ল
1: লাহে ক
3: দাম থালে হাটাক লং জি ইজন বাকে
4: ও নেং নেং নাং বাং দমা
0: দো নেং পিনে কি পূজা সন দমা
4: লা হে মারুম দম রুই কে নাং তুম ল মানেং জ
0: কলাং ল নেং
4: এ জন বাক নাং পাতাই মানে
0: আই নেং তাং দর দি ল কি রাই বাং দু উলে
4: আন কি অং লে নেং এ জন বাক নাং পাতাং লেক থা
0: কি অং গালি নেং লা কাং তু নাই বাং কে বে হে মানে নেং ল লা পেন হলা তে হাং লক চর বাং কে তেরাং হে মানে নেং ল লা পেন লা পক লক জত বাং এ তেরন হে মানে নেং ল লা পেন লা পি কি থি নাই বাং কে দা হে মা সার পি ল নেং

লাকে আকাশবাণী ডিফু জাইমে কে বাংলাকে এফ এম প্যান লং প্যান মেগা হার্স ফারই সিরাটক বরাসের ক্যাব লা প্যান নিউজ অন এয়ার এপা লং প্যান তাইনা নিতুম জাইমে আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইন এর ক্যাবরা মিনিট হম ক্যাবরা ইসিয়া পর বেংটাং লং নাসিনা না দুন্থু কার্বি লামার জানালু নাক দেং লং প্যান আফ্রাংসি আলুন আর জি সেনাং প্রেম তেরাং কিলুন আলুন আলুন আলাম থে লাবাংসো আপির থে লাসো আলু আলামার জান লাগে লেখা আলামার জান লং প্যান লাপেন লাবাংসো আলু আলাম থে কেটক বাং লাগে প্রেম তেরাং কেটক আলুন টাংটে আর জি ইকসেনাং লাবাংসো আলুন

কার্বি লামার জানালো নাং ডেঙা লংপেন আদুন্থু আলোন আর্জিক সেনাং আলপনা ক্রপি কেলোন আলোন আলোন আলামথে পিচিং আকাংহন আলামার জান লাকে একাই আমং বি আলামার জানা লংপেন।

0: আদুন্থলুন আর্জুক সেনা হঞ্জাত আলামার জানা লংপেন লংকিরি বে কেলোনা
1: আলোনা লংপেন।

লাপোয়ান পর্ণালি তুম কার্বি লামার জানালুন আং ডেঙ্গা লং প্যান আসন আসনালুন আর জুইক লং টাংল কার্বি লামার জানালুন আ কে লাপোয়ান সে কাং তো নিগল নন স্টুডিও ঘুরিয়া পর ভাই সির ক্যাব চকাই কাইল লসিনাংলি তুম গুয়াহাটি প্যান কাপা চিটাক আসামিস লাম প্যান বেড়তা আর জুলং ইকপ

আদুন্ঠু আলুন আর জুইক সেনাং মহাবাতে এলামার জানা লংপেন উদ্ভাব লাপেন মানুহার লাপেন শেটি লাপেন রে সাংহতুম কিলুন আলুন আলুন আলামঠে চলতে চলতে

আধুন থালু নজুক সেনা পিয়ার কিয়া তো দারনাকিয়া আলামার জানা লংপেন উদিত নারায়ণ কিলুনালুন আলুনালামঠে দিবানা মেয়ে।

0: আরুন্ঠু আলুন অর্জু ইকসেনাং শাইনিত ও কর্নার কেলুন আলুন আলুন আলাম থে নাথিং কম্পেয়ার্স টু ইউ।
1: I can wait.

0: লাপানা পর্ণা লিতম শাইনিত ও কর্ণার কিলোনালু নাথিং কম্পেয়ার্স টু ইউ পালন আর জিগ লংটাংলো আদুন্থু আলুন আর জিগ সেনাং পল কার্নি কিলোনালুন আলুনা লামথে নো মোর লনলি লনলি নাইটস।
1: থয় লাপেন হিদিয়াজ লঙ্কে দো আবাব।

lapon aporna litum english alun jirang deng along pen asona sonalun arju iklong tanglo english alun jirang denke lapon si kangtoniglo nanglitum jaime karjilong bomlake akashwani dipo station along pen jaime ke banglake fm pen along pen megahertz pharoi siratok borasirke lapen news on air app along pen tanglitum akashwani dipo station a jaime arju iklong ji এসন কে পাচিনিয়ালাম জি আরজি থাম আকাশবাণী ডিফু আসেন্টারা যায় মেঘমাতে আ প্রোগ্রাম নন কে নাং লিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন্টা আরজি লং ইকজি লবাংস যায় মেঘ আরজি দুঞ্জি আফান আফ্রাংসি কে নাংলি প্লে স্টোর আলং পে নিউজ অন এয়ার প্রসার ভারতী অ্যাপ নাংলি মোবাইল ফোন আলং পেন ডাউনলোড নাংজিলাং ডাউনলোড ডেট আফি স্ক্রোল ইগ্রা লাইভ রেডিও পু আলং ভিউ অল আলং বেয়ার ইগনন লাসোপেন আফি স্ক্রোল ইগ্রা আসাম পুয়ালং দাম ইগ্রা ডিফু পুয়ালং বেয়ার মতে প্রেস লোতে আকাশবাণী ডিফু আজাই মেক কার্জুলং ইকব লাসো আজাই মেকে মোবাইল ফোন নেটওয়ার্ক লাপেন ইন্টারনেট দোলতে নহক পেন্টা আর্জুলং ইকজে লাপেন পিয়ার্থে আদাং আলংটা লাবাংস এ পাকেরা পেন আরজুলংজি লাসিনা লিটুম পেডের ডি পিন পেন পিনিয়ামাত লাবাংস এপ ডাউনলোড ইগ্রা আকাশবাণী ডিফু আজাইমে আরজুদুনিকা কেনাং সট কার্জুজিয়া লামথে দো পুলোতে মোবাইল ফোন নম্বর 9476880085 রইথুলে থতল Sirke, please.

hoi lapen hidia jo long ke do abab ang phar akelo lapen arbu ding leb lap abab afansi bapu loku kipudam lake kijir abab kali ke karche lapen kalana ahanta kali arong ding leb lap lapen arbu apak bihek haksi ding jorjar athe amu do ta bihek hak dong langbi ke thep hakpen puthot ke kreng tu hoi alongsi arong ke bang ke ong lapen hemkom hemrai adung mate abin alongta do thek anparta ke chamsim towar ariri alongta do thek latum ke duke nahokta do thek bonta ke chamsim alongsi arong ke bang ke ong lapen ke cham dong langbi ke thep hakpen puthot ke kreng tu hoi adim along alingle ke doji kali along pen along ke laso ahan ave akaprek a ingnam ahan ason thak thak si laso ahan ta chingjok thek khai thek along kaprek along edame la pen kiring ji aphan joy ke amu krilote arong wang thek la pen along kaprek along ta paridam lote arong wang along kaprek along terek me arong phupur ta chok tukplang ta chok along a break along e dame kering ya phan joy ke ki chamsim along ki e dam ke lang dung dun teng ai tana ne chingjok thek arni ki tur dang lapen arni ki tur dang de along seta chingjok thek lapen khai thek karbya khe tum haku penta labang so han aphan chini pa me si chutun bom chobom lapen aningi doka tum do o hemkom hemrai along le ki e karche ki som kalana ahan ka liseta labangso ahana phan tengni ne ingnam ahan mate thoya long ke do katiki jokplot ahan ang bangke lata eson ahan lo kangnim nodak ang nim asona ve ki chover la pen ki chover ve atum seta ingnim un bonta aning ke dok de atum ke ingnim nodak pu pathesi chutun te la pen chu che aning ke dok atum ke khinde de আজাদ আহান চেতা আনিং কে দক দে আতুমকে কাংনিম নদাক আসনসি ইংনিম লং রং জি আনিং কে দক আতুমকে আংনিমলে নেমসো পেং নেমসো হাক নাংনাক সেতা কাংনিম এসেন লাপেন কানিম প্রুজিন আসনসি ইংনিম লং জি বারলা হুটকে লাবাংসো আহান আরং কেবাং থেক লং ও এ লাবাংসো আহান আরং কেবাং কে অং তুমকে ফাইকুনি আর কয় আচিক্লো মালমসি আরং কে বাং কে অং থে রে জাংমি আচিক্লো কে কাছিং জক খাই পিক জি লাপেন পুথত আচিক্লো পেনলোতে পাং ফার্সি আথে দুজি কিছু পেন আসাদ কাছে লাং আতেংকে লাতা এ পক আফান কেমেসেন আহান লাপেন এ অক এ প্রাণ আফান মাতে যা কং কেলং ইমুচত আহান পুসি চেপাং থেক কিছু লোতে এ অক প্রাং মুচত লাপেন কেদোতা দমি মুচত আসনসি চেথেক লং বাফুলক আখেই মাতে আরংকে পেনাং আনভেট আরং থে ও এ লাপেন বিও এ কে থে ও

arong mate kitheo akhei kali ingnampi akungkung arong kewangatumke arong dinglablap lapen arvota dingmuchochot bonta hemkom hemraya longkedo abaphulok atumke thiekhak arvo apake biekhak theo ac dinglablap lapen arvo lirsipsap angpharke palangpongboiwai angphar alirke akilok chadi bonta krilote aki ekhi alirsi manji thangthang there achiklo pen pangpharsi jangmi achiklo malom kriji kapangphar pen athe chemandun phiji athe aphan angpharsi tomthipji angphar ke tom kicheng ahuthelo athe kacheman kicheng lapen penang an arnia philote chikirlasi aki ekhi alir manji amudo amu masapsavet si arjang phai phai amu pen si arong kewang nempo amu penta bimuchot han bipo amu pen chingbar koi laso han ke hithikulat lapen along ka prek prek along ta ki jor lapen ke nam atum du o ke chume pek ahan kali seta ke chu atum du o arling atum der le laso han কিছু মেপু কাচিনি চটকালি ইংলং লাপেন থয় আসো আতুম আনতা লাসো আহান চুমেপু চিনি কে জগদুন নাংজি আসন আমুং আসন কাপড়ে কাপড়ে আহান আলং কে জগদুন আসন আমুং আসন থৎসি লাসো আহান আলংতা জগদুন নাংজি আসন আমুং কে জগদুন নাংজি কে চিংবার ক্রে ইংতি লাকে আঝাদ আহান আলংতা জগদুন বেক নাংজি ইংতি লে জগদুন দেলতে চুমে মে কেলাম দাক কেলাম তাম আহাত সি লং রং জি লাসি ইং টি কে জগদুন বেগ নাং জি লাপেন আনপারটা পাচু মেমু চি পুলোতে হারসুন হানসো মানথু লাপেন নেমপু হে হুইতা কেচু মেচিত আনকে জগদুন নাং জি কিতু নাং জি আরন আংকর লাপেন আংজক আনসি তুন চট নাং জি পেনাং আন আংপাং সেতা চক তুন মে সেতা আংপাং কে কাময় সি তু নাং জি কাংময়কে আং পাংটা চক ইংময় মে কাংময়কে মেন্টা প্রাং কিতুন আলাং পাথেপ হয় থেঙাই থানাং নে আলাং থেপ হয় লোটে কে মেন পামিকা আং থেকলো লাপেন আং নিমতা কিছু মেসেন আং নিম আসনসি লংজি কিতুন আহুত বাতাই প্লি বাতাই ফ আনবাক ইংবই দু নাংজি লাপেন কে জগদুন নাংজি আসন আমুং দো আনতা কিতুন কে চেং আহুত পেনসি জগদুন ফিট নাংজি ইংটি কে দক চুমি চিৎলো পুলোতে রুং নাং পো লাপেন পাংসাম চদাফি আনসি চুনাংজি লাবাংস হান কুপুসনসি কি তুন কাপাসাই নেপেন কি চুনাংজিমা লাংদাম সিনাং কালাংদাং বা ফুলকে কালাংদাং তা কি তুন মে আহান কালাংদাং কি তুন নাংজিকে আং জকাং দুক তে আইতা নাংনে কে চুমি চিৎ আরবু আনকে কালাংদাং তা তুন মে লাং চাম্পা মেকাশি তু নাংজি আথে লাবাংস আহানকে আকাং তুই ও লে কেদোকালি কে তের লাপেন সাংতি লংলে আুক রোথেক চাম্পামিকা কে তে চেরেব রাগজি লবাংস হান কে মেন্দা প্রাং সেতা কিতুন আর্জি পাদিং মুচট সি কেমে কিতুন আর্জি পাদিং মুচট লাপেন মেনচিত আনলে তুন সেতা আহুয়াত কে চেপ্রেক প্রে কিতুন আলাং পাথেব হইলতে কে মেন পামিকা আং থেকলো লাপেন আং নিমতা কিছু মেসেন আং নিম আসনসি ইং নিম লংজি কিতু নাহুত বাতাই ফ্লি ফ আনকে ইংবুইদুন নাংজি কিছু মেচিত আরবো লাবাংস হান কিছু মেচিত আরবো আনসি তুনচট নাংজি হেভিং রূপরূপতা চক হেভিং রূপরূপ রেডাতা চক বন্তা লাং চাম্পামিকাশি ফুলে আলং জক নাংজি কিতু নাপর পেনাং আন আর্জি পাদিং নাংজি লাসো হানকে কেমেন্দা প্রাং সেতা কিতুন আর্জি পাদিং মুচট নাংজি জাংথু পেন কারণু লাবাংস হানকে জাংথু পেন্তা আর্নু মে আং জকাংদু তেং আইতা নাংনে কিছু মিচিত আরবু আনকে জাংথু পেন আর্নু মে জাংথু পেন কারণুকে ইংদুক রবজি কারণুকে আকাপ্রেক কাপ্রেক আহান কারণু আসনসে আর্নু নাংজি কালাংদাং মাতে কিউ পাফান মুটে জাংথু পেন কারণুসি কেমেন দাব লাপেন আং নিমতা কিছু মুচট আং নিম আসনসি কে মান হারসুন কে এর কালিতে হারসুন কে লক জাংথু কাপাসু আলং পাশেক দুন হয় আনসি লাসো আহান জগদু নাংজি কারণু আহওয়াতলে চেপ্রেক মুচট কাংথু বা ফুলকে

0: alun arjig long po.
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
2: এ লাদা আকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জিয়ার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মি কাং পু বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কাহুমরি দাম নং জি কে
2: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চেথান বা প্রাংতা চক জি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ভাং ইক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
0: লাকে আকাশবাণী দিফু লুন বান আজাই মেঘ আং দেং আলং পেন আফ্রাং সি আলুন আরজি সেনাং মঙ্গল সিং ক্রো কিলুন আলুন আলুন আলাম থে আং সং মানাই আতুর থেপি

আদন্থ আলোন আর জুইক সেনাং মঙ্গল সিং ক্রোলে থট কেলোন আলোন আলোন আলাম থে আসেন কান নাং চেলো।

লাপন আপনা লিতুম সুভারাম ইংহি কেলো নালুন আর্জি লং টংলং কার্বি লুন বারিম আং ডেং আলং পেন আদুন থুয়ালুন আর্জি

0: lapuan aporna litum karbilun ban angdenga longpen asona sona lun arjuik long tanglo karbilun ban angdenge lapuan se kangtoniglo non studio ghuria por porphai crazy chokai kailo lasinang litum ningarlo alam the ajai mek arjuik long dapo
1: বেগে তে টিফিন প্যাক করা রাজু মোবাইল এরা
2: আরে বাইদ ব্যাংকর নম্বর লাগে রিফান্ড অহাই নাই পাই গলো এটাই কল করো বাইদ
1: নম্বর পরীক্ষা নকরাক প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে
2: তেনে সঠিক নম্বর তো
1: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত
2: আপনি তো বসাই দিলে বাইদ

0: লাগে আকাশবাণী ডিফু ননদুন্থু নিঙারলো আলামথে আংদেং আলং পেন সাংমির তেরাং পি আনিঙারলো আলামথে আরজু ইকসেনা
1: কার্ডম নেলিমেন কে সাংমির তেরাংপি নেলি ইনুত লোথান বাংপি লোথান বাংপুলোতে মাদুয়াও সোমারা তুমা ফানসিতা কে ফ্ল্যাক আবিদ্যাত নাংজি লাপেন জেসেমেট কে আনুতিন আও সোমারা ফান্তামে ইসিপেট পুসি লাখা পনাংজি ওসোমার লাপেন মুনিত জুং জুং আতুমকে ইরিচিমুনলে চেংবার বেয়াসন থাক থাকসি চেংবার বেলো লাসি লোথান বাং আতুমকে আর পুথে দুংসি কাংহর ওসোমার আতুম কে প্রেক জামাকে থেক আবাং পাং থেক দুন পেন কে পাং চো দুন আসাইকে থান বাং আতুমকে ক্ল্যাম পন ওয়েক নাংজি আসাইল লাসন সি ও সোমারা তুম সিতামে লো থান ব্যাং আতুম কে থান কে পারে আসন আন সিতা চোদেং দুন থেক পেমে নাংজি লো চার্লি ও সোমারা তুমা ফান পে থেক পেমে জিতে থান ব্যাং পেন চেং লক ও সোমার আমি থ্যাং লাপেন কে ও সোমার আপি আপো তুম তামে আর ডি পি দুন পেন ছেরাব দুন নাংজি লাপন সিনি লিলাম থে কাংতন ইকল কার্ডম
0: লাপন আপর্ণাং লিতুম নিংার লো আলাম থে আং দেং আলং পেন সাংমির তেরাং পিয়া নিঙার লো আলাম থে আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী ডিপু ননদুন্থু সোয়ার লো আসে আংটং আং দেং আলং পেন আতুর সেল হেল্প গ্রুপ আপুথা দীপালী ইংটিপি লাপেন ময়না রংহাংপি লাপেন হুট বাংপি হেলভেলিন টিমুং পিয়া টুমাংবং চিহুত চিপুত আর জুইক সেনা
2: পিনি সোয়ার লো আসে আং টং পজাই মেঘালং সোয়ার লো তুমি ক্লেম কেদাম আজাক কং লাপেন বিদি সোরে কং চু লাপুথাক চিথান চিমুম জিয়া ফানসি নেলি তুম কাবর ই পিনি লাকে সেলফ হেল্প গ্রুপ আর তুমা ফানসি চোফাপন ইগলো লাসো সেলফ হেল্প গ্রুপ লাকে লুম্বাজং ব্লক আর লু সাই কে ক্লেম কেদাম সাই আমু পুনন টাংকা মাহা আমু পেন্ডাং লক মেসেন পুথেক লং সি লুমা ফান চুফাপন ইগলো লাসোয়া সেল হেল্প গ্রুপ আর প্রেসিডেন্ট লাপেনা সেক্রেটারি ফানপিনি চোফা পনসি আলং লিতুম লাদানন স্টুডিও আর লোনা ইং ইগেল আলং তুম আই সেল হেল্প গ্রুপ আমেন লাকে আতুর এস এস জি পুহেন লো লাপেন কাংহন ভি ও আলং সি লাতুম চেপা অক দুন লো লাপেন আতেরি পি সি এল এফ আলং সি ক্লেমবম লো লাসোয়া সেল হেল্প গ্রুপ আর প্রেসিডেন্ট মাতে আমে ফি আমেন লাকে ময়না রং হাংপি লাপেন চুনবাং মাতে আ সেক্রেটারি আমেন লাকে সাংপি দীপালি ইং টিপি পুহেন লো তাংতে আফ্রাংসি রেডিও কার জোরা তুম আফান কার্ডম পাজির লো লাপেন আং তুম আফান সেদামে কার্ডম নাং পাজির লো কার্ডম
3: কার্ডম
2: তাংতে পিনিকে সেল হেল্প গ্রুপ আলাম মতে আর লো সোমারে যা কং আলাম সিলি চেথান পন জি আপদ নাংলে তোমা গ্রুপ আপু থাকলে তুম চেথান পন লো নাং তুমা গ্রুপ কমেন্ট টু আর নি সে নাং তুমকে সেং মা লাস আপু থাক আফ্রাংসি রেডিও কার জোরা তুম আফান থান পাজির মি পন জি মা
3: কার্ডম নীলিমেন ময়না রং হাংপি আতুর সেল হেল্প গ্রুপ আলং প্রেসিডেন্ট লাসি নিলি তুম কাংথোর চেঙ্গে 2014 জুন 24 লাসর নি পেন্সি কাং চেংলো
2: মেপে গেলাম লো সেল হেল্প গ্রুপ কমেন্টুসি কাংথোর মা মাতে কমেন্টুসি কে সেং মা লাসো পুথাকে থানা পাজির মিয়া পদ তাংতে পুথত চুন বাং মাতে আ সেক্রেটারি ফানসে নে কার জুজি নিং হাং কোসন পেন্সি সেল হেল্প গ্রুপ চে সেং নাং পু নাং তুমা নিং আর লোকে বাং মা কুমাত পেন্সি নাং তুমি গাছে থান মা কোসন সে লাসো গ্রুপ কাপাং নি মা নাত নে পেন কার জুদুন লং মা লাসো পুথাক তামে রেডিও কার জোরা তোমা ফান থান সিমা
3: কার্ডম এলিমেন কে দীপালি টিপি কে চেংসি নিলি তুম বাং ফান থেক দুন লং লো সেল হেল্প গ্রুপ কে সেং পেন আলং তুম বাং কে ক্লেম কে মে আলং তুম হালা ইকোনমিক হিন বাং সামে আলং তুম বাং কে আসাব গ্রোথ সন চি
2: কাচিং থুর
3: কাচিং থুর লা সন থেক দুন লং লো আসি নিলি তুম সামে মাথা লো নিলি তুম তা

0: কে সরি ফকেব ল
1: খেলা
0: আদুন থু নিলি তুম ফান পুথত 80,000 নিলি তুম লাসন থাক থাকছি 1 লাখ লাই পাজুত বম আকো নাং পি বম ল
1: খেলা
0: 1 লাখ লং দেট পেন তামে আকো 2 লাখ তা লং ল
1: খেলা
0: 2 লাখ লং দেট পেন পুথত লা পাজুত কক তামে আকো 4 লাখ তা লং ল 4 লাখ জুত কক পেন আফি আকো নিলি তুম ফান 6 লাখ তামে নাং পি এল ল নন 6 লাখ বাং গে নিলি তুম রানিং জুত জে চেল লা জুত ল পুলু তাং তে নিলি তুম ফান বাং পুথত বেং পেন আকো নাই ফাথু দল নিলি তুম ফান বাং নন বাং গে 10 লাখ তামে নাং পি ফানসি অফার দল আসি নিলি তুম বাং মিশন গ্রুপ নিল তুম ফান মেম্বার তুম ফান আন্দা নিলি চেরো নাং কক পো নিল তুম কাদো কবে লাবাং সো আলি গে লং পেন কাম চুক্লেম পেন লাহাই কিছু রামস তামে পুথ চিতু বম পেন বেং লং তামে রেকর্ড মে বম পেন আজইনে নন বাঙ্গে বেং সর তুম ফান বাঙ্গে নিলি তুম ফান পুথ 10 লাখ আলু নাই পি ফানসি বাং বাঙ্গে নিল তুম ফান নাই হাং থুল নিলি তুম গ্রুপ কাদো কবে তামে আনু তিনটা চোরাম বস্তামে লাসো কে চোরাম কে চিতু আনি গে হাং তাদু চিতু বম আকো পুথ লাং সুসে কচোরাম থুলং বম ল সনসে রেকর্ডস তামে নীল তুম চে মেসেন বুসি নীল তুম কাটু কবে মেম্বার তুম ফান আন আপেন হিন পেন নামে নীল থান তুম ল লালা
1: তাতে ইসো নালাম এ ব্লক পেন এ নীল তুম ফানা গা পাচিনিয়া টেং পুলোতে নাং তুম গ্রুপ হেন ল ব্যাংক ফান পুনন ভিও ফান পুনন প্রেং গা চিতু আনং কি মে নাই তাতে নাং তুম গ্রুপ লং বাং ক্যাপ দুজি কোসন সি এ নাং তুম মেম্বারস তুম ফান প্রেং অপর পেন গা পাচিতু জি ফান আসাই কি ক্লেম মা লাসো পুথাক তা মে রেডিও কার জোরা তা তুম ফান থান পঞ্জি মা
0: লালো লাসি নীলি তুম লামাংস আফান বাংকে হপ্তা তিন পুসিতামে নীলি তুম মাই কিপা দুদু গ্রুবা আমাই লাসি লাবাংস মাই লংসে নীলি তুম কাকে ইস্তামে চিথান পন যে চিংথুরিয়ে ফান পুলো তাংতে লা কিচোরাম লং আবাং কেলং ল লাসন থাক থাকছে এলি তুম কাছি তুটা মেসেন নাংজি লাসি মেসেন ল পুলো তাংতে লান সুসে এলি কেরাব লং থুজি পুলাই হু চিথান চিমুম পন লং বম আজইনে পেন মিটিং সামে কাইকে সামে নীলি তুম হপ্তা লোতে মিটিং বাংকে ডোবের লাবাংস মিটিং ডোবের আজইনে শিকাইকে তামে আনু তিনটা লাস অ্যাওয়ারনেস বাংকে ডকলো পেন টাঙ্কা কাচিতু সামে লাবাংস মিটিং হোসে নীলি তুম বাং আনু তিন সামে কাচিতু ল ইসি অপর হোসি লাসন থাক থাকছি ট্রান্সপেরেন্সি টং পুজি পেনে লাস মেনটেন বাং দইক আজইনে পেন মাসি ননঙ্কো বাংকে নীলি তুমা গ্রুপ বাং লাই হই কাচিতু আবাং অপর পেন চিতু পেন সি মেসেন পেন সি ননঙ্কো দাম বম ল
1: তাতে কুমার নে মেম্বার বাং জংসে কুপিনে কিসুং কক পেন লাসো আরই লাসো চে ক্লো নাং তু নুন এদ্যাট পুতে লাসো আ কিসুং কে নাং তুমি সন্ চেকা চেপা জক থেক লাসো পুথাক তামে নাং থান পঞ্চিমা
0: লাবাংকে লাপুলো জংসি কুমার নে মেম্বার পিনে কিসুং থে ও জয়নে জংসি লাবাং সো চে ক্লো হুট তু দুন থেক থে দ্যাট পুলো তাংতে কাদো বে চেলাং পেন মানে দোবাং আলিং আলাং ফারমান টুপি দুন দ্যাট প লাসি লাসন সে নীলি তুম ননকে চুলি বম পেন আলাং বাং মেন্টু সে আওয়ার সাইড মা হালাকি টু পি বাং ফান পুথত আলাং বাং চিটু থু প লাসন সে ননকে নীলি তুম বাংকে প্রেং কি টু বাং কে ক্লেম পনিক বম
1: তাতে পুথত গংচুন বাং আকে হাই পি ফানসি নিগার জু থুজি নিংহাং এ সেল হেল্প গ্রুপ তুম ফান আংসং পেন মতে ব্লক লেভেল পেন পুতা মে মতে সরকার পেন পুতা মে ট্রেনিং কবি পিনে সে কে কি পিপন দো উতিতি তাতে লাসওয়া সে কে লং তামি নাং তুমতা দুন লমা লাপেন নাং তোমা গ্রুপ আ মেম্বার তুম কি দুন পেন আলে ত্রিপা দু দুন থেক লমা লাসো পুথাক তামে রেডিও কার জোরা রা তোমা ফান থান পাজির মি পন থাতে
0: লালো আসি আহক ল আলে কে লং দুন ল আথেমা আজাদ আসাইলে চুক্লেম জি পুসি তামে লাসো আসাই কে ক্লেম জিয়া কুসন মা লাসো বাং কাচিনি কে নাংসত লাবাংস জইনে নীলি তুম ফান ব্লক আহিন পেন পুনন নীলি তুম ফান ট্রেনিং নাই পি পন দোদো লাহি বাংকে ফাঁকে পাং রেং পুস্তামে নীলি তুমা ট্রেনিং লং দুন ল মতংতে আসার আসার কে সলাম চিপস কা সলাম হাই হুই আর ট্রেনিং স্তামে নীল তুম লং দুন ল মতংতে চেষ্টা পুদো ইস এন জি ও লা নিলি তুমলা হেরি পেনসি তাইয়াব লুম গম ব্লক পেনসি তাতে এস আর এল এম পেনসি আসিলা তুম হিয়ান পেন পুসি তামে খিটি সাই কোসন সি কে ক্লেমসি আলে পালং থেক জি মা লা আনসু সে লাহাই হুই ট্রেনিং তামে কি পি পন্ড ও লো লা জন্তু তুমফান পুসি তামে লা কোসন সন সি কপিয়া পর হোসি ভ্যাকসিন পনে পিনে মেডিসিন হাই হুই পি পেন

langkethe kisung ke phumi me arong atika ka solam pona phan ar pukedo asai kama phan district ke langchari pona hin pen lam toy sitame pipon tanglo lapen ge langkethe pen kisung putha kerap ka chohang pona phan phona phai sir cap ke thom sir cap pho hini pli ner cap isi ner cap pho labang so phai sitame inpu pipon tanglo Nagalena long arvi kejang open men men langkit hela pen ke long le kang le majok khi dat la pen ke munit apran nahok olo mun district along langkit hela pen ke long le kang le pon along bang sir ke munit apran ke dam pen penang an ke do hem stame nahok pon district along pir the ke lang no putha ke pahem phu pon saiki ke hoy joni ruang me pen nirtum akashwani birta se kamafan ka pachini pona tenke non an banget hom arlo su la penke inut pin so pen pen bang pli kithi arpum long pontang lo la pena ka prek bang pho abang arpum ribom la barla por kang nipon parliament amai pini pancheng pon po ni koi ra pho an ka pedo ponji bang so amai along phong kris sir kep ing nipon ji Nonapong amelong penang an karsik jit kisik ponalam paklang ponji. Lok sobha along pini Supreme Court kape me surinirayang koira trokla penke raja sobha along. Dead amorjat kapahing no kekhang I surinirayang koira trok alam the paklang ponji. Lapu parliament pen barla porkang nipon amaya prang patumi parliament ahema chataya along. Government atum ka chopha pona tengsi isi party ke do aname ingni ponlo pini kangther et sawona chiklo ke tengsi urmi state adang pregam kang kardom karni pona dimalong bang swajok adap pen kardom ponjia phan munira tum chingrum pon munira tum ke kroya tengke mohade pena hirjumi ke longjia phan si bang so arni sibling along langla pen ke inthir at ke chu asom pajir pom bangso pen sukreshwar basistha pamohi tetelia long ke do kardom kardi ahe matang te mandir hai huya long ta muni ratum ka chingrom thek pon long modhopur hotro long kedo srimanto shankar dev lapen ke sri sri madhav dev kangthir at ami pun lapen ke pangbar un e ador ke do kachikimu ang thekai hui science ating প্রাপজিন পেন কবিরতিয়া বিধি কাপাডেং পঞ্জিয়াফান মধুপুর হত্র আলং কে ক্লেম কে দামাহীন আসাম গভর্নমেন্ট আফান চুনিং রিপন শ্রীমন্ত শঙ্করদেব পেন কাই আর্জন কিজুত আপরাহুত মধুপুর হত্র আলং সে আপর চিপে দামল লাপেন কে ওয়ার্ল্ড কাপ ফুটবল কাছে পাতে সুরিনিরাইং কয় রাত্র কানিং কান আফান পাতুয়ে কাপাথুপন আং ডুঙা কাপাথুপন হলং চুনিং আ চ্যাম্পিয়ন Argentina fan Spain pen goal isi pen perempon. Kisik pon apor minute trok sirkep angbong hin hin pen sita me goal kacit habun ea jok. Apor kape bat pon minute paro isi rat trok apor ahud. Torreso pen ket hapon a goal pen si Spain atum pen cipe hai pon lo. Bir talam teke pini lapuan calon.

লুনবান আংটেঙা লংপেন আদুন্থু আলুন জেনার রূপনিক সিনাং কিলুনপন কিনুমায় মিলিকপি আলুন লামথে ইং সামরি লাং কাবিয়ানা কাংটে আফ্রিক সিনাং বাংসু আলুন জেনার।

নাংলেতম লুঞ্জ কার্যলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংদেন লংপেন কার্বি আজাই মেঘ আলং লুন বান আংদেন লবংস লুন বান আংদেন লংপেন আদন্থ লুঞ্জ আর্য পন্থ এক্সিনাং কেলুন পন রিতাহান সেপি আলুন লামথে থে আং প্রিন প্রিলে তংটা আর্য এক্সিনাং লবংস লুঞ্জের

আদন ঠুয়ালো নাল তো মার্জ লংজি বিকে মন ঠাকুরে হলা প্যান জানাটি বড় প্যান কেলুন আলু নালাম ঠে বারলং নাই বিদিন ঠা আলা পাঁচ

0: ke la puke ot ta he pu li ke ke hek la pu kang chap ta he
1: kelang
0: vum
1: ma
0: pet di ti si che re u nang ji a phu pen ot e desi kang chap ho ta pu a mi po na le he
1: oi
0: ke
1: oi
0: ngi ju dan nat pen si hek si pa bon na yi la lo te thang a ki su ng be lu hun ki pha la kre mi pi dom de lo te la tum hi thi roi bak cho khai do pon ke ki chu ma ki chu ki chu ma ki chu po la tum ke wan mai li ke pi sao pa sa ji an chor ki ta in ke an ke cho ta di আর কি দোষ সাজি লু চার জুদুন হে
1: ও
0: পিতাংলো ইক টাংলো পিতাংলো ইক টাংলো লাপেনা ফিলতে লুমকে এনকে নাং এ জং জাং নাং চিপ্লাং পো এনকে জালার দাম পো আর নিশে জেলার দাম নিনি জেলার দাম নিথম আন দাম লতে কে দাম পিলো
1: ওই ওই
0: নাং নে বম দা দলো এনকে আর নাং দিং ও পুলোতে লা পুপেন কে নে বাকো আকো হাপু কি জুদাম আর নাং কি জুদাম কে নে কি জুতে আকো লা পুপে মুপে না সোনাং চার হেতু থর লেপো আঙ্কি কে দাম
1: ওই ওই ওই
0: কেনে নিং রং পিক পেন ইঙ্কি কে থেল উপতে জন জন তা অতকং অতকং পহে দি একদম ইন্টারেস্ট পিক হো
1: এ লাহে
0: পাংরে ইনভার্জি নে কে পানিং তো
1: ওই ওই ওই
0: আঙ্কে খুত তুম লং বিপ
1: ওই
0: পা বন পন কে দা সুই চে পারান পো চে পা হোম পো
1: ওই ওই জি পা হোম দেত লতে আঙ্কে আকো আচি লিবি থু মেলো দি
0: আ খুত তুম বাং কে এনা জে বাং নে সাত ও থান চম
1: লাই ওই চ থান থান মে
0: রেডিও কার জুয়ারা তুম পা মানে ইসিয়া বাপ দো প্লিক ইক পু
1: ওই
0: আং মি জাং হোম হোম দো লা আমি ও মানে কি লুম জয় পিক লা ব্যাংকে আর আলা আংকি আর রাম হে
1: ওই ওই
0: পিলো মা পুজি চেরাব রে
1: ওই ওই
0: সিতা দাকচি বন বে লা পে সি থিং পি এন থুনাই লা ব্যাংকে ফ্লিক ইক পুলো ই সি থিং পি আর হিয়ার রং
1: ওই ওই
0: আর হিয়ার রং তা মি জাং হোম হোম আর বো
1: ওই গলাং
0: তা ই সি থিং পি লা সো খতুম এন মি
1: ও
0: লা পে সি এন জি পুরোতে সারপি ফুলো রং পু হে
1: ওই ওই
0: সারপি ফুলো লে বন পো ইলি দাম তে চিংদার প্রে দি
1: ওই গলাং
0: লা সো রং তা হোম লক ই পিক
1: ও
0: লা পে সি কো পে ফি ফুদুম কে এন কে মাঠু মাঠুয়া রং লাসে খতুম এন ব লাসন থম প্লিয়াং বং সি কি খতুম কে কি মে নাইলো মানে তুম এন হে পিনি ফিনু আকি থিয়ার বো হাই হাই হে
1: ওই
0: সিতা মে আ আ হোমলং আকি ইক দো ওতি তিলা বাং এন এন মে ও এ হোম দা লক প্লা নাই মতি
1: ও গলা তাং তে আকি হাই নাং লি তুম ইং কি চিলি ইং কি কা পাং রে নিং কে হাং তুম ফান পিলং লক তি তি মা তি দি নাং লি তুম তা ডিপার্টমেন্ট লং তা পাং রে ইক মালা
2: পাং রে ইতম লা ডিপার্টমেন্ট লং তুম লা ফার্ম সেন্টার দা হাই দো ও হাডাক পেনি তুম লা পাং রে সিয়া কোন তুম লা আচিলি কোন মা কা সেমার লা হাই আইং কি তুম কা পাং রে তাং হাদি হু লা আচিলি কা সেমার দিম পন্ডু সিয়া দা হাডাক আচিলি সেমার টু পো সো চিলি সিয়া কোন লা বাং গোরা দা ফান পিঠু বলা বাং কে
1: কালাং দি তাং তে কি হাই পি ই ফং ফং নাং লি পু এ দি না লা পু কি হাই আ তুমা ডিপার্টমেন্ট সেরিকালচার ডিপার্টমেন্ট লং পেন কোয়ান আন সে ইংকিয়া চিলি নাং লিকে আন্দাম সে পাং রাইং তিতিলো
0: নিলিকে লসা টুম চিনিল সুরি কে থম আন্তা এন্দা
1: লাকে চিকি কো আন লগে লেজি
0: মানে হালাকে আতিলো মাতি চিকি এবাং কে উলাই লেলো নি উলাই লে সেটা আতি হেদি পেনে সুরি হিনি সুরি কে থম আন আতি ওয়ান পো আলিন বেসা তুম না গ্রাম বাং লিন দন সি নাং লো দন জি
1: ওই ওই ওই
0: লাসি নাং পাং রে
1: ও
0: নাতে একদম ইনি হাং আন পাং রে লং লো আসু দো ও লো
1: তে ইংকি আন তা হেম চি এ হুপ লা পুলো দি
0: ও হেম বি রি লং তা দলো রি তা দলো
1: ওই ওই মু পেনাসন এ পুয়া কি হাই সার কি পুয়া সন সি কিন চর তা পিপি মালা হ
0: কিন চর তা সার তুম নাং পিলো নি তুম ফান ডিপার্টমেন্ট পেন নাং পিলো কি পাং রে তুম ফান হে চি এ দুন লো নন নামার কে বি নু চটলা
1: ও ওই ওই ওই
0: লং লো আর রং তা কি জয় পেন সিনাং রন লো
1: ওই ওই
0: প্লিজ পেন
1: এ তাতে নাংলি তুম গাকে হাই লা ইং কিয়া চিলি হে ইনুত নুত কা পাং রে গা বাং ফান ইসিবে আছে কি পিমা আমাতে কি পিদুন প্রেক জাম ল
2: লা বাং তুম সব সব পাপ্রেক চেন কক ওয়াল আথেমা আজাক তুম মাং কে ইং কিয়া না পানাও দে তাহে মানে কো মানে বাং কা ইং কিয়া নু তাহে মানে
1: ওই ওই
2: আছে আলাং তুম কো পন মা কে নাং জি আলা সোটাং সিন তুম লা বাং এ পিদুন বম ল হে
1: ওই ওই ও তাংতে লা ইং কি কা পাং রে গা তুম ফান ইকুপিনে সেকে কি পি লাপুতা দো ইগমাল হনালে তোমা ডিপার্টমেন্ট পেন
2: ইংকি কাপাং রে গা হিন্দা সেমেন লাপাং গে তুম আলাং তুমন সেকে কি পি উরাং জি বুকে আবেলু
1: ওই
2: আলাং তুম সেকে ঠেক সেকে অং লাং তুমসি তেমন সেমেন ডাকে তুম এসন সনি ডাকে চেলার পনিং লাপাং গে তুম লাপাং গে রং রুবা জুন তুম লাপাং দামসি ইসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম লং তুম হাইকে তুম থানপন বমল নন পপেন তুম ডাকে থানপন ল যে কেনে কিনচরা রং পুলো বা রুইফার কং আর বো পুলো লাপেন ইংকিয়ান কেমে আর বোলা হালাম থানপন ল ডাক ইতুম জাসমেন ইলিয়ার লিং তুম বাংকে কিচিং সি কাপাং রং পন কাপাং চেং পন বাং গে তুম ইংকিয়ান কেমি পেন্সি পাং রং পন জি
1: ওই কালা
2: লাসো ফি তুম দর্ডি ফো ফি সি তুম আকো কাপরে গা ইংকিয়ান হাই তুম না ডাক পি পন পন লাদাক নিলি পিনি ইতুম ফানা কার জুদুন বম কারবি লং রা দন ফসমি লা বাং গে থান পাচিনি পনিং টুং ল আথেমা ডাক তুম কাচিনি পন কে নাং সর আলাম হলা পুলো সাব সো তুম কাচিলার পনিং লা আন কি পিয়া হুত ইথামে ইংকি তুম তা আনিং কি হ্যাং নাই গে তুম ইংকিয়ান কেমি আরবো হেলো লাসোপেনা ফিট আলাং তুমহান কাপ্রেক আরবো কি পিপন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামাসারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু লং

নিয়াং পিরিথে কাং দুগা কোলাং একাথি বাং বে আকোলাং সে লংলে আং কর পাচোরান সিনিং আং কর জির হুহান লাসি পাচোরান জরলাং আন্তা নিম্র কম পিনখাম পিঞ্চং দামাসার জুতাং কার্বিতা বলন চিনাম

ইথাক বাড়ি থে পেনবাং তাং দুনিম রোকম জুতাং জুতাং তাং বলন চেনাম তপিন দেং সুম্পদ ইং ঠাইদাং।

এথাক্সিং রিং থেদাম কাথিজুথান্দামালাম ওজারো মারাং পীর্থে সোকারবি আজাং কিন্তিন লংলে আং করসাং পিন্ডেং সুম্পত না দোলাং কারবি তাং কাঞ্জিন চেনাম।

পিরবি চেলো ঠু নয়না আনসি সের হনমি চে যান পাকলো সের হনমি কাংজাং নং নেলে জিয়া সাম্পান চাকলক দেং চিরি আফাং

0: ভগবাচরণাম জিলাং পুশিলি লোথে জিলাং সে চিরি সিনাং দু চংবাসান।
1: লাপন পর্ণার্থম কার্বি লোন বারিম চন্দ্র সিংক্রোপেন কিলন আলোন আর জিগল টাংল লাকে আকাশবাণী টিপু স্টুডিও ঘুরি অপর পরফাই পড়া মিনিট ফকে প্রেং টাংল সে জায় মেঘাঙ্ক প্রেক পোথ আর জিগ সিনা

আফ্রান্সি রেডিও কার্জু আরাত আনাফান্তা নিলিহেন বেন সুরি সুরি নিংকাং সামা কার্ডম পাজরেগলা পিনি নীলি রাম জেরা যায় মেগালং নীলি কেথানজি লাকে চেস কে পাথুয়া পো থাকছি নীলি থান পাজের মি ইকব চেস লাকে কে বান্নাই লাপেন কাছে থাংনাই ইসি বোর্ড গেমস পেনাং আনামুলুক পিরথে আদাঙালং চেস কে পাথু আনিং কে হাঙাতুম দো সনসি আর্টা কিজুম পেন আর্টা কে অং পিনসু আরলো পুসিতামে চেস কে পাথু আনিং কেহাং থেকলং চেস লাকে কেরাম কেহাই আফান কে পাথু চট লাপেন ইসি নিং কাছে পারং আফান চট লাপুকালি ইলিফান পেনাং আকেরাপ লং সনসি কনসেন্ট্রেশন মেমোরি লজিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভিটি পেশেন্স লাপেন ডিসিশন মেকিং স্কিলস লাহাই হুই আজাকং কাপাংচো আলং আকেরাপ থেপিক লাপুসনসে থেকলং লাপেনথু চেস কাপাথু ইসি আ গেম পেন আনপার্টা ইলিতুম নিং কামাথা নিং চেরুয়া ফান ইসি কেমেসেন আসনল চেস কাপাথু আজক পেন মুনিরাতুম আফান দোরাপেট থাকরাপেট মাথারাপেট চার্লিরাপেট বিদি সরে চেথানরাপেট আসন আসন কাচার্লি দোয়ান পুসিতামে চার্লি লংরাপেট লাপুসনসে ইসি আকেমেসেন কেথে দুং আংথেক আসন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নাংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: আদন্থজা মেঘ না লিদম আর জুগ্রংজি লকে পিনি আলাম চির লবং সজা মেঘ আং দেয়ালং সার বাবু বে কার্বি মডেল ব্লেস মতে রং রূপ চুকিম চোরাং লাপেন বারি থে কারক্রি লবাংস আলাম জের পোথাক চিহু চিপুট পঞ্জি সার স্যামসন একটি পেনে চক তদাংতে আলাং লিতুম পেন চিহু চিপুট আলাম জের আর জুই সিনা
3: লাকে আকাশবাণী দিফু পিনি নিলিতুম ইলিতুম কার্বিয়া খে এলং রংরু চকিম চৌরাক লাপেন কসনসি বারিথে আফান কার্কি কাফেজোকে থকে জির লবাংস পুথাক কচিং কিচে থান পঞ্জি আফান কেচু ফা পন্ডু আলাংলি সনসুরিয়া সাই চিবি কক পেন ওয়াংসি নিলিতুম স্টুডিও মাইক্রোফোন লং নাইনি তাংলো আলাংলি লাকে ফু বাবু বে আলাংলি কুরু পোলো শেরলং জন কার্বি হেমতনপি লাসি ফু নাংলি ফান নীলিতুম আকাশবাণী দিফু আহিন পেন সুরি সুরি আকারডম নাংপাজে রিগল কারডম
4: কারডম
3: তাংলে ফু ইলিতুম পিনি কে ইলিতুম কার্বি আখে এলং রং রূপ কাচুকিম মাতাংতে বারি থে কারটি লাথে নি আথে পি লে তুম চিংকি চেথান নাম না তাংতে পেনাং আতুমকে কপুসন সি রং রূপ কাছু কিম নাং জিমা লাবস পুথাক তামে কাছি নি আতুম দো পিক মাতাংতে কাছি হিলি সাই লাপুসন কাছে তন্তি কাছি নি নে পসে কাছি হিলি তাংতে লাস পুথাক নাংলি থান নাম জিমা
4: লাবাংস পুথাক বাংকে চেথা নাম নাং পেন পিনি ডাক আকশ পানি দিফু নাংলি তোমা হিন পেন সিতামে নীলিফান নাং চোফা থেকে পট নাংলি তোমা ফান সিতামে কেরো আকার দম পাজি রেগল পেন নীলি তোমা ফান ডাক রাজ্য নাং কার্যুদ আরাত তোমা ফান সিতামে নীলিহীন পেন কার দম পাজি রেগল লাংকে নীলিহীন পেন কাছিনি দামাতেং পেন নীলি তাকে থেকালি চিতাম বাং আকে সার তোম লঙ্গে লাংডুন আপ্রাং প্রাং পেন পুলো তাংতে চুকিম চুরাং আতে রং রংকে সেং লহে লা পুলো তাংতে কে চকলিম লা পেন কে চক চি লাপু সন্দু পুসিপু লা বাংস কে চকলিম কে চক চে বাং ইসি বাঙা রং মার জং পুলো ইসি বাঙা রং সো রং বট পুলো জোলাপু সন্দু লা পেন তে সানচম পুলাপু সন্তাদু রং চের রং প্লাক পুলাপু সন্তাদু মাসি ইলি তুমকে হক পেট বাংকে নন বাংকে কার বিয়াং লং রং মার জং পো বাং নিলি ঠেকদাম লং লে দেট নাং নাগলো রং মার জং পুকি পুই দাম আবাংকে কার্বি কুরফ লাথা চকলিম নাই পুসিপু আর দন দাকে কম নাই দন ফারোসি চক নাংপ লাপেন লাদাক আসন তিন চকিম চোরাক পেন চেংলক কার্কলি গা ফাইজো ধুই দি ধুই জাং উচি পি উবক পি কাকরে পাঞ্চা মাথা আং তন চক লাভ নাংপ জো হেমাই হানসরে আং তন চক এট নাংপ কে নাং জিয়াসন আন বাং রং কাপ কে দেট নাংপ হালাসন ফানসি রং মার জং পুকি পুদা সিপু হে রংসো রং বট পো বাংকে দু পো কার্বি কুর

0: kei me tang a ju tang me tang ar na ma phan chi chi ni thip abang a ve der po pulo dang te li tum ke long le ya dim ta ve kun e ya dim ta ve sita me prai pha ka tum abang ke me tang a hem tun pa du ji pu pok kim rang po kwan si du po ni ka ni si ni du po ako rang nang le po ama si la su an ning ge chi khang on e po in chi na long pen somar de titi ke lang bang lang me sen lo sita me hok pet bang ke la ke rong mar jong bu nai pulo tang te ইলি তুম লাকে থে গা কেরিয়ে তুম বাং নাং পাং নু দু নাং পো ইসিয়া রং মার জং ইসিয়া হেড অফিস ঠিক সি লাদা কে আফান মাং বিকক নাং পো তনে হে নু লু পোতে লাকে থেং পিয়ে নু ইয়ক আদিন কে দু গে দু সিতা সরকার পেন রাপ নাং কক জি লাগে কে পাত দু ফান লো সিতা সেমেন পেন ইং চিনা লং পেন কে কিম বাং কে কালাং লোতে মা থির গে থির ক্লং লো সিতা মেলা ওট পো বাং আবি দে ইং কে দু গে দু মিল লো লাহাই তা কিম নাং পো সিতা হক পেট ইহুম হুম নি বাকে হোত তাই তাকে পাত দু বের জি আফান বাং কে সরকার ডাং চিরাবন দিতে ইলি তুম কাউন্সিল ডাং চিরাবন দিতে ইলি তুম উন ই ইনিং লি দু সিতা উন ই এসি মিথ্যাং আখে মিথ্যাং আজু ট্যাং আময় আর বুং পুকে লাহাই কে চিরিম গেছি বি থেকটা ইসি পুষি নিলি কে মাথা দাম পেন মিথ্যাং আফান কার বিয়া খাই ফান জং জুং আলি ব্যাং পুম দিল তা খেয়ে ফান ব্যাং আলি দু পিকি পুষি নিলি মাথা দাম
1: আহক পেট আলাম লি কে থাকতে ইলি তুমলংকে ননা মাতকে হিরিং জিনতাক পনয় কি হম রুইসি কি অংলা তাতে লবসন হেমতুন কিমজি পলো তাংতে ননকে কি থান থেকে তুমতা কাবি দেলো তাতে লা সবাং কন্নাসি চার চার চিদাম না পো
0: লা ব্যাং তা হকলো আথে ননকে নিলিসিতামে মিনাং আন্দাম ল পুতা রংখাং দাম এরলো জিতা লহায়া রনা ওটা দূরকে ইলি তুমবাংকে হা আমেরিকা আফ্রিকা দাম নাং পকে লং আম দিলো হাদাকে
1: লং লেলো
0: কার বিয়ং লং চিরি নাং কক আমা সি লি তুম লা লংরি লং পাতা নামা লং পেন থান ফারো থিলি ফারো লা দা কা থান গে থে থিয়ান পাং রুম সি হে লাহাই কে থে মুচ চ চ তুম ফান পাং রুম সি লাহাই বান্তা বহত পেন ল্যাং ল মাসি নন মাত বাংকে নিলি পুদামি বু বাংকে লা নন কিম বম দিম লাহাই লো মাহ পুতা নিলি মাথা দা আলাং লি তুম কি কিম চেং নন তা দো চু কিম চোরাং আসার ঠে পোলাং লি তুম এ নুন বেগ বেগ তুম দো চিতা পুচি পাকলাং পাকলাং রে নাং টাকা লিলি মাতি হো আলাং লি তুম আফান আমাং আমুন থান পো সে আর ক্লি পি পো হে রাদা তুম চেরা পন পো যে কর লো থান মা হাদাক লা কার বিয়াং লং আথান আন পাহরুম এর লো মাতি কল লো থান সি লা তুম ফান মাং মুন পি উন জি মা বান্তা বহত পেন পাকলো পো জং সি লা তুম ফান লা লাসো বান লাসো আথান লাসো থিলি ব্যাং কে পি উন জি পুলাসন পার এলু পোতে আলাং লি তুম কিছু গজুন পাং থির পো আজু মেক জাং পো আসি থান পো সে লা হালা সুচ তা মেকে কিম চেং হুর বাংকে কে চক চি পুতে আফি জক এ তিতি লা ফুসন সিয়ালাং নে তুম লাকে কিম হিয়ান দে চিলি সে এ তিতি চি চিনি নে দেল হলতে নাং তং প্রি লাপ মা পি মাতি ক পুসি চি চি ভং কাই কাই পুতা নিলে আর ইউদুন ল মাসি হালা সো তেং পেন পুলো তেং তে এলা দা আকে চক ল মা পুতা নিলি মাথা দাম হে আসি আরুম আরুম চাক আরুম জু চাক আপ আথাই বং পুকোতে আমেন দো লাভ হ কি বিনাইয়া অত দো এট লা পাংলার ফিট পুলো তাংতে থ্যাং থে আর ক্লি মে ওই ফিছি তামে আজুর বাং কম রে পো নন লে লি তুমলে রেডিওটা ফিলিপ রেজু পুতা ফিলিপ পুতক সে তামে হালা আমি সিন বাং জং সি লার যাই যাই পোতে আসে বাং জুমি মে দেয় ওরা সন আর নাম তুম তা সাপ ও আনি কাং সাম সে বাং ডক পো
1: চকলিম কালি
0: ওই ওই ওই চকলিম কালি তে
1: বিসারলাম
0: ওই ওই ওই
1: আচ্ছা তো হরমু নয় চকলিম গালি প্রতি কোপিনি দিহা টাক
0: কোপিনি দিহা ইয়াক পো
1: চক চক দে তাহাই
0: ও চক নে থ্যাং থেলো থ্যাং থেলো সিতা মে থ্যাং থেলো সিতা হালা আনিং কাং সামলা বাং সুক পিনচং ওয়েক আর নাম বাং সানিং ফো ফেদেত
1: ফেদেত
0: ননি লি ফান লে নিলি ফান নিলি সু পোদুলো নিলি ফান পো পো দাই নাং হাং বেল তার নি সিবাকে পুনু পুনু হাং সাই রতে ল্যাং রে জি খা
1: কালা
0: ইনিং কিং সামলা হে ও পুনু লা চোথা দে হ পোতে কু পিউ সুসি বুজি মাতি
1: কালা
0: ইউলা বুসনা দু কক জি লা পুলে হে নিলি মাথা দা
1: কালা মি পি গালাম ল পুনালি লবাং সো রক রব চকিম বেন চাং লক চকিম চরাক তুন হেম থি লাপেন কাপড়ে কাপড়ে গেলাম তো নাংলি মেসেন পেন কি পাকলার থেকে পট লাসি লাসো আলাম থে আতকনু কিন্তু আকার বি তুমটা চিনি পন পপুলি ক্রয় পন না তাংতে এলি তুম না সং থুন বাং থুপলি রেপেন লাংদাম থু পোলোতে এলি তুম হেম তুন হেম থে কিম রাক এন আফি পোলোতে এলি তুম আর নাম আর নি কাছি কি কে কে থে নে কে
0: মারি থে
1: তাংতে লাবাং সো চকিম চরাক এত আফি কুপুসন সিলি তুমলা বাড়ি থে আর নাম
0: আর নাম আফান কিরিম নাই মা
1: নাম আফান কুপুসন
0: সি কুপুসন কে ক্রয় নাই মা
1: সুকাং হন কালানা জিমালা সপু থাকতা নালি থান জিমা

0: lata chitha nam nang ho sita nili ma tha dama teng bang ke a hok pet pulong te li tu bang ke ar nam a bang do vek nang ji ki jeng ke hem phu mukrang pen jeng pon po adun thu peng hu peng dang bi po adun thu bang ke bari the bari e bi vek nei kali te mo pen son tak si a hem tun pu chok che dele pulata
1: kala
0: hem tun si pu chok che det po chu yun chu ku do vek nei
1: apot
0: si la ke non ta mo pen li tum che than lo rong mar jong son tak si ili tum ke e long bak a his piece bu nai si kar biang long ana muni che rap chi tu nang kok ji pu si ni li matha ta a the la pu pe li pu te mo ni si li tum kar kli bang ke du ji du po voi phis ta me bari the kar kli bala tuma ar nam ka ke the nei la he lu bu bang ke a men bang klang re de ji ma pu si ni li matha ta a the ar kli yam po আর কি আম বলো দেখতে ব্যাং আসো ফান ব্যাং খেয়ে কাপড়ে আর না আফান সে তামিলে তুমি চিৎ দান ইদুন মো দেখ পাথি নু দেখ মাতি হি ইতুম নন ব্যাংকে কেনাং এনাং জি ওই ফিটাকে জয় কে ব্যাং রি থেকে দেয় মাসি বাড়ি থেকে আর কি পেনচেং লোক কাশি স্যাক পোসন থেক নাম লং নাং না মাসি প্রাইভেট একদম ব্যাংকে আনিংলে হ্যাং সে তামে কার্কলি ফান উন এ কেসি কে ড্যাং পেন ড্যাং লোক লং হং কিথি আবুর পেন ড্যাং লোক লাপসন কে সিক স্যাক তুম হাজার হাজার ডো সীতা মে লা ব্যাংসো ব্যাং আকে জয় কে ব্যাং রি দাম সি চাঁদ নয় সীতাম হেম তুন প অত বাড়ি থে আর ক্লি লং ভের নাং জি প ব্যাং রি নাং কক পলিত হেম ফু হেম থে কার ক্লি ব্যাং আর ক্লি লং ভের নাং জি লং হং পাং রাইং তা জয় কে নাং জি আবার থে তার ক্লি লং ভের নাং জি কার ক্লি তুম তা সুং সে দে নাং জি প ব্যাং হিনি লিগে মাথা দাম হে লা পেন লা দেখ মান ক্রে হিনি তা আর ক্লি ভের পুলো তাং তে রং লম লে ছি লি ছে পাত পুতা ডাক ছি লি লে লা পেন রং লম লং লে দেট আর কি ব্যাং কম রে পুস্তা লা সব পর লা সব ডিম ডাক দুন লোতে লং বেক পো মানে রং আসার তুমি আনা মান মা হা বে তুমি আনা মান মা হা ডাকলে আর কি পিয়ে ব্যাং বেদ ইসিয়ালাম আসো মারা তুম কাপড়ে কাপড়ে কা ধরম দুন এট পুসি তামে আকে সার নু তর লং লা পুসো না তুমি তামে আমা না পেং রং আসার মে তর লং পুসি তা পুসো তুমি তামে আমা না পেং ব্যাং ডাক নাংছি দেং দুন নাংছি লং লক আমার শিলা ব্যাং আছে রাব নাং কক জি পুষি নিলি মাথা দাম হে মর নি সি কে তুমি হেম তুন হেম থে রং মার জং পোতে এ লং আদিম সি দু কক চট নাং কক পুজে তুম ব্যাং পাং চো ব্যাং কে নাং সট লা পেন লাকে যা লেজে থা নয় কার বি পাত ও ইং থে আসিলা দেখ ব্যাং চিরাপ নাই নানে নন কে দু ও হ আধরম বেলেগ বেলেগ তাদু নানে আর অন কিমি পুতা দো আলং চুহু দো খ্রিস্টিয়ান দো বুদ্ধিস্ট কে ক্রয় কর তে তুম তাদু কার্ডম আক্রয় তে তুম তা দুপিক তানি লিপুদামি বাঙ্গা লতা কালি সি কার বি আখাই আর না মাকে থে নাই কল প বাঙ্কে লিতুম হালহাই তুম আন তা চিরুং চিরেক দুনসি চিরাপ দুন নাই মা
1: পো
0: চি চিনি নাং পো আথে কে লাদু লু পুলো তাং তে লিতুম আহুলি দে হ্যাং উন পো আহুলি দে হ্যাং তান বলো তাং তে লা বাংসর নি কে কাপড়ে কা ধর মাতুম ক্রয় লো পোতে বাঙ্কে ইংকির ক্লিং ইতি মাতে ইলি তুম সন সন বাঙ্কে বাঙা নাম ফাঁসে পাথে দুন রেলা তো কার বিয়াং লং আফান চত কালি ইন্ডিয়া ড্যাং সিতাল পুলো
1: কালা
0: সে ইলি তুমার নাম সে পাথেরা ইলি তুম তা চেরাপ চে তোরা আকে থে নাই নাম আফান আর নি সিগে বন কাং কির হ্যাং উনলো পুলো তাং তে ব্যাং আতুম সিতা আমি যাও হে নাং লাঙন সেলে সিতা ইতুমার নাম ফান আপা থে দুলো আর থে কে তালা থেং ডাক দাম্বর ই দেট পুতে জের সি থাপ থজি পুলো তে ইলি তোমার নাম সিকে থে লো নন ইলি তুমি খেয়ে খেয়ে পিপু সিতা মে আর নাম আকে থে পুরি তুমি পান থেক থেক থে চিলি ছে পাত আন দুখান ইয়া মাত আর নাম ফান কে থাকে জির পাথে থেকে দিল
1: কালা
0: সব ফুটে আক ফাঁসি নিলি কে মাথা দাম লা ধরম পে নিয়ে জাত পুগালি মানে ইসিয়া খেয়ে আর নাম আকে থে নাই ব্যাং আসন থাক থাক কার বিয়াং লং সত গালি অর ইন্ডিয়া ড্যাং তা মন ইসিকে থেক তে আহুলি দিয়ে দোতে পেন ল্যাং আম এর লাসিয়াকে থে লাসিয়াকে থে পুষি তা মে নিলি গাং ওয়াই দাম পেন আকে সার পেন চিঙ্কি গেছে থানা তেংকে ই তোমার নাম আকে থে নাই গেলা হেলো মা পুষি নিলি পুদাম হে হাল আমা না পেং পেন মাতা ব্রেক পিক হাঙিয়া আর নাম আমে না মাতা ভারী আকে থে পুষি কি পুহ মাসি এনে নিলি তা ডাকছে ছেড়াবন বম আসিলা বাংস আর নাম আফান কে পাথে জি আফানকে নিলি তা ইনিং তা ইংসাম দুন মাসি চেরাব দুন নিলি লে পাতির পিদুন গালি ব্যাং পাতির পিয়ে তুম দো হে ইতা মে কার বিয়ে তোমার নাম গেলা হ্যালো আকে থে নাই লো পেন আহুলি দিয়ে দেচো হ্যাং না পুতা নিলি তা ছেড়াবন লো লং টা লং লো নলে তুমি সার তুম তা ব্যাং মাথা আসি আহুলি দিয়ে পি লো সেটা পুচট গালি সি আন সুসে আলন পিনাং লা লা ব্যাংসর নি লো পোতে চংডা চুতে লো তুমি তামে নি থমার নিয়ে ব্যাংকে এলি তুম সরকার পেন গান পিদের পশি নিলি মাথা দাম ব্যাংকে আর নামা মেন এন রা ক্লেম ক্লে দাম দে দেখ আর নামা ফান আর সি চর দম লং নাং জি বাংসি মাথা নাই মা পুষি দিলি মাথা দাম আথে এলি তুম জং

0: পর সে পি পে পুলো থাকতে কাপড়ে কাপড়ে কাকি তুমি তোমার নাম ফানা পড় হচ্ছে পি দুনুনে ব্যাং নাং চিনি দুন দে দেড়প চংদা তো তেলু তুমতামে নাঙ্গে আর তুমি হেতা ব্যাংবে দেড় পি নিগে ব্যাংবেগ নাই দেই না পুবেগ পলাকে
1: খালা
0: সেটা যদি তুমি নয় সরকার পে নাংরা আপলা হলি দিয়ে বিতানল এ তোমার নাম কে থে আর নিদ গল পশে ওসার নাং নি অয়রি নি তুমলা নিকানি সি পে নি হম ব্যাং ঠুকে যার বুঝি নাম পাথি লতে নে পাইবে পুলো থাকতে এলি তোমার হলি দিয়েছি তো কগল মাতি আনলতে মর্নি সিলি তুম ব্যাং সিং থিন যে পাথে লোপলো থাকতে আপের ঠে ব্যাংছে ত্যাগামি মা বসে নিলিকে মাথা দাম হে মেথাঙার নামকে পাথে ফান মেথাঙার আর নাম আজা না খাইতা মেথাঙার নাম ফান চিং হন পিক পিক মাতি আসলে নিকা নিশি পেনে ফং ব্যাংকে পুতার রংখাং নিলিপ নিহাং আকার বি চিরাবরা লাইলিফু আর আরা নিয়ে ব্যাংকে কেক্লেমকে দাম উনান ব্যাংকে শিকা এসে পি দু নাই ফান্দা ভর ই নাম লাপেন তেলা বাংসব প্রসাদকে চুলং নিয়ে ফানচি রাব দুন নাম পোহাদা এলা পশো ফান বাংসি নিলিকে কেলাং দাম লাপেন লাসো আবারই থেকে আর ক্লিপেন নাকতুম পুলে নাকতুম পুলে বাংসে ল্যাং সেলে লেদে নাম পো আজানো খের মুর মুং পিনাগলো আখে থে না নাম পিনাগলো
1: কাছে
0: রাব তো ফান বাংসি চুনি রি দা
1: বর ই নাম পো
0: বর ই নাম পো পুলো থাকতে মনে শিকে কার্বি আখাই চালিয়ে দুজি লাপুলে দুর্গা পূজা কালী পূজা এলে তুম নাং যে হেপ চিফু ফে উপায় আলাগ আলাগ সে পিদ না এলি তুমা হোলি দে হোসি তামে বাড়ি থে হোলি দে হোর ব্যাংকে এলি তোমার সে বোনায় পেন ব্যাং আসো ফাঁস তামে লান পুপে শিকাই সিনাঙা পিদু ফান ব্যাঙা তোয়ার ডোক ই তোমার নাম আফা নাঙ্গে ক্রয় সেটা লাসন ভি পি পে বলো থাকতে এলি তুমি ব্যাঙা লংসি ক্রয় দু নাঙার এলো মানে হালা আর নাম ফান গেলে আঙাম সেলে গালি ই তোমার নাম দা ডোক মাঝে কাছি জিনিস ওয়ানি ব্যাংকে ই তোমার নাম আফান ব্যাংকে ব্যাং নাম পাক্রয় দু থেকে দে ব্যাঙা নাম ফাঁ মেলি তুমি ব্যাং ক্রয় দু নাঙার যেগুলো পুসন ফান্স ব্যাং সে তোমার নাম থে তান ডোকলে আর নিশি দেলি তোমার সোমার তুম আহুলি দিয়ে হ্যাং পিঠেক থে রা তোমার ফালা বাংসর নাম থে পিক পুকে পাক্রয় আর নি আসা পোতা এলি বি পিঠেক থে পোতে এলি আসমার তুম সে নিংসি দুগরে লাপুয়া লেহেন এলি মাথা দাম
1: রাখে পিক লো ফুনালি কে থান আপর লাসি এলি তুম পিনি কাছি কিয়েলাম থে আটক অন্য কিন্তু আর রাত তুম তামে এলি তুম পি নিয়ে চিং কি আর হে পিয়ে পুথাক চিনি পন পো বলে এলি তুম ক্রয় পন না টাংটে ফু নাংলি কেলা বাংস আহিন সি ক্লেম দুন বম নতেমা টাংটে লাংস আহিন কে ক্লেম আং বং পেন নাংলি ফান কুপিনি জুনো রেম মতে জুনো তো মতে কুমানে তুমকে আর নিং নাংকে হাং দুন লবসন নাংাচে থা নালাম থে নাংলি লং লমা
0: লা ব্যাংকে লাপুল ও পেলে তুমি চেথান ল নিলি কেক্লেম দেট আলাং লি কেক্লেম দেট পুগলি কে মেসেন আকাম কেক্লেম লংকে লাসনকে দোবেক ল কানেম প্রুজিন আথার বেয়ার থে পুলো তাংতে ইংকি ইংকেট ফ্লিপ্লি কাং বাইদাম গেলকে দোবেক লকে
1: খেলা
0: কে মেসেন আমিলুর কাং তিং সি বলংকে দু কক আমিলুর তত বর কেলকে ফেলং চানরংকে ডাক চেবার বেক পো
1: খেলা
0: আমার সে নিলি লা ব্যাংটাই নি ওম দে দু দৌল ব্যাং প্যাটকে নাকি রাব দুল ব্যাং ব্যাংকে লাগে হেং নো পো ব্যাংটা দুল থে লাগে এলি তুম না মাতা চিচি নিল পশে নিলি লা ব্যাংটাই নি ওইনাম দে আর কাম ব্যাং চুনবো মতে চকল নিলি রাত ফান খেয়াই ফান সিকে মাথা পে না আমার সে কাদু হবে তুম তাকা ল্যাংল ওই ফিস তামে কে মাথা দাম থে আহক তেমা এই কার বিয়ে তুম রেং নাই পান ব্যাং সেরা পুনল প্যান চিনি ব্যাং প্যাং গেলা চিনি দাম তং থেকে দেয় তিয়ে তুম তাদু আলাং লি তুম ফান্দা সরসার সে লা দু নাং লি লি আকলাম নাং লি লি তে আনিং লান চিনি নে দেয় ইলি মাতালা পু মাতে
1: হলাম
0: আসি নিলি হক পেট কে মাথা দাম ব্যাংকে কান্তু কবে আকার বিশি দামে খেয়ে রেং নাই পুলো তাং তে তৎ প্রং ব্যাং নাং চিং কি দেট সি এটা সরসার নেই পাবা
1: কলাম
0: আন লতে আলি দুলো চিপলাং প্লে লা উসিতা
1: কলাম
0: সেটা আচার পেন ব্যাং গেলাকে ইলি তা সরসার নু ব্যাংটা সরসার নু
1: আপর দূরে পিক কাচিং কি নাই কে দপিক লাংতে মা তাতে লাসং বং পেন লিতুম পিনি কাচিং কি আথে পি চকিম চরাক লাপেন লা পারি থে ফানা চেথক ছিয়ের তাতে লাসপু থাক নাংলি নিং আখলং পেন কুপিনে কে থান কাং তুং কুপিনে কে লে লেদ বাংস আলাম থে দোলাং মা
0: আহক লালা তামি পিক লং নাং নাং কার জু পট আথে লি তুম কে সনসুরি লে চে থান সিতামি কে চেং বেঙ্গে জু আসি নিলি পুদামি কাদো গবে কার বিয়াং লং আরাত নাং কার জু দু রেজু নাং কার জু দু মারাত ফানান দা চুনিং রিয়ে ব্যাং কে লালো যা সে মেট পেট ইলি তুম হাক কে চেং বেঙ্গে জু তা হেম তুন হেম থে রং মার জং হেলো আসি নিলি পুদামি প ব্যাং কে

0: Radio nang kar jidon ka chinga narat. Wang bo wang bo. Pen studio gure por por pai trok ra minit pliki bra.
1: Kora. Raju, mobile era.
2: Are bai do bankor number lage. Refund ohai na hai. Pai golu. Etiai call koru bai do.
1: Number porikhano kora koi. Probonsoke praye bankor bhua website aru jal number or hoite poisar karone thokbazi kore.
2: Tente hotik number tu?
1: Bankor official website ba cardot.
2: Apuni tu bosai dile bai do.
1: Kamor pora na hoy.
3: RBI এ কয়
1: সঠিক বিত্তীয় আচরণে আপোনাক বচাই রাখে
4: কই কই ভাগৰি গলো কি হল নতুন কিটবেগ লাগে তেন্তে প্রথমে ক্যাপ্টেনক কোয়া নুখুনিলে ম্যানেজারক কোয়া
5: কারেক্ট
4: গটিকে এই দৰে প্রথমে ব্যাংকক অভিযোগ কৰিবা 30 দিনলৈকে কোনো উত্তৰ বা সমাধান নাপালে CMS পোর্টেলত অভিযোগ কৰিবা গটিকে প্রথমে ব্যাংক তাৰপিছত CMS পোর্টেল নহলে অভিযোগ হ'ব না মঞ্জুৰ যাবা চোৱা আহি গল না নতুন কিট বেগ
3: আৰ বি আই কয়
6: প্ৰথমে আপোনাৰ বেংক তাৰপিছত আৰ বি আই অম্বুডছমেন

আদন ধলো নালি তো মার্চ লং চিগে লেখে জয়রাম ফাংচল পানা লংলি আরি সাহত মেনকিলন আদলন থে থুরনন প্রাংনন কার্বিয়াংলং লবাসলন আর্জিক সিনা।

কিচিং সেলুন আল তোমার যে লংজি লেখে জুবিন গার্ড লাপেন মহালক্ষ্মী আয়ার বান কেলন যদিহে লাফা চলন আর্জিক সিনা।

আদন ধুলো নার তোমার জন্য হচ্ছে জুবিন গার পান কেলন আলন লাম থে বরখা তথান ভাসালন আর জুক সিনা।

কিছু ছেলুন লোন আলু তো মার্চে লং ছি থেকে অনেবিকা সুধুরি পেন কিলন আলু নলম থে লোট পরিয়ে লমাস লন আর্জুসিনা।

0: Sondag thak sili tum hala kichu kijun along by pen money ke dobai kichu tum da duji hala da pen toxins bulo money tum ke konane kam ke claim adim factory long ke claim to ho pene ma money tum ili tum kanivang si hong ke dam ke ko ppa son hormu pen dong tum ache tong lo ne ko son lo ne sita hala haya hormu tala e bang long nang lu de pen hala hai phan ili tum lage bang ke nang ne lo pura ili tum ke warnang ji pulo tang te lata kidney ta son to warlo
1: antela e bangar lo e make enuk ji teklong lo ko posi la ke lang mesen lo mate chini der lo tangte e okar lo kidney do person ko ando mala ka do ka bialam ta thanji ma
0: e bangalong ke ili tum munni dalong bang ke kidney ke hini do ji mane normal munni bang ke la ke rv e sido po ra sin de po la si la haya kam ke claim ji afan pamuni li pulo ako puthon li kang thum nam thulo la ke ter ke manang di der kam kali kidney ke ये तुम हला सुगर पुता इलितुम पुलो सुगर डा माने ग्लूकोस इलितुम कार्बोहाइड्रेट लहाय पेन दा डाइजेस्ट ए जात एड लो पुलो तंग लहाया सुगर टा किडनी पेन दा झाके के नांग ने अन के वार्निंग अ तो वार दोलो किडनी पेन दा आको इतुम के चोजन इंगटी ना नांग को हल हाय इंगटी अ मुखा लहाय पोटेशियम मते इलेक्ट्रोलाइट्स पुलो लहाया हार्मोटा इतुम के नांग जी अन के किडनी लोंग पेन इतुम चो एनन पो के नांग ने अन तोयनेंग पुसिता लहाय दा किडनी काम थे तांदु লাপেন আকু কিডনি লং ইসন কাম দোলাং লাগে তুম হরমোনাল ব্যালেন্স না মানে আজহাগ হরমোন কে কিডনি লং ব্যালেন্স ইসে মারব যেনে কে এরিথ্রোপয়টিন লাগে আভি কাছে মারি ফানলো আকু ক্যালসিয়াম লহাই ক্যালসিয়াম আপান ভিটামিন ডি পেন ক্যালসিয়াম তুম এবাং লং বা দোপাম মেনাং পো ফান্দা লাদা কিডনি কাম থে দুং দো লাসি কিডনি আকাম আসাই কে ক্লেমনিং দো লাপেন লা হিহিন দা ক্লেমরা পেট নাং পো
1: আনতেলা আন আসাই কে থে কে ক্লেম তাঁতেলা পারমিশন নাং পুলো তাঁতে মুনিট ইনুট কেরেং এজে ফান কি চুনাং কো কপোজি কপি পি কি চো কি মেসি হালা কিডনি ফান্তা আলি কে দুপো মা লাপেন মুনি জং জং ফান এ কেরেং এর মুনি তমান আনো সে কে পামি দুপো
0: হলো লাগে কে মে সেনা আকুশন লো নিলি পুদামজি আথে মা ইলি তুমলা বাংসো কিডনি কে আকাম থি তুং আপট এই কেরেং এ নাং জি আফান লা এসিয়া লাং এসিয়া কাম কে থে দুং আপট লা বাং আফা আফান্দা ইলি তুম কিডনি ফান্দা পামে সেন নাং পোলোতাংতে
1: আহো
0: কিডনি কে ইলি তুম পা জয় কে বেন জেথা নাম লো পোলোতাংতে আলা লাঙ্গি জনা ফিল্টার আসন ফিল্টার মানে লাগে ক্যান্ডেল বুল আসন
1: গলা
0: সিতালা মাংস ক্যান্ডেল কে লাগে স্পেশালাইজড হো তো মানে লাগে আনি বাংসি লাগে কাই মাসি লাং লং বের নাং জি লাগে
1: ও
0: লাং পাচি মি লং লেলু লাগে লাং লং বের নাং জি তে লাং এ কে নাং স ইলি তুম নন হে মা লং দাই তুম এ ড্রেন লং পুসিতা কেতের কে বাড়ি নেই বলতে লাং মেন জি কে জয়
1: মা গলা গলা
0: গলা লসন একটা সি লা কিডনি লং বা কেতের কে বাড়ি নেই বলতে লাং এ কে নাং স লু লাসি লা বাংসো কিডনি কে কাই মাসি লাগে লাং এ লং বের নাং পো লাসি কে চেং সি মাং কে কাই তা জো পচাম এ মতে এডিকুয়েট মতে দর ফ্লুপ আলাং এ কাই তা কিডনি ফান পে লং নাং পো লসন একটা সি আকু কিডনি পামো নিলি পুলোকে আসন আসন হরমু আকে টের হরমু আন কে চু কি জুন লং পেন কে বানিং কামলাং থে দুং তামানে হালায় আকে টের হরমু আন গে লাগে কিডনি লং এ লুট পন ব্যাক বগে
1: ও
0: লাসি হালা দাগি তুম কা চিরি দুনি গে লালো যে কিডনি আফানি তুম লা আন এ আ লোড পিনাং জি মালা
1: ইহন পনাং ইমা
0: মানে লাসি ইহন পনাং কই লাসি ইলি তুম কিডনি বানা পাটিক দারো নো দাগি লাসি সা কো নো দাগি লাসি হালা কে চু কি জুন লং লা হাই কা চিরি দুনাং কগে লালো লাসি লাং আমাং দা হালা কে বার জয় কে ইয়ে ভান লাং দা পিদুন বেরাং পো লা পেন হালা কে চু কি জুন লং মাং দা হালা কিডনি আফান মাং দা পসুং ওগে দে নাম
1: কালা কালা
0: কালা ফুলো জ লাসি লা সো আ ব্যালেন্স মাং ইলি তুম ঠিক পন নাং পো
1: আতে মুনি তুম কাই তালা লাং জুন পিং দাং জি পুয়ে কপি ফান লতে লাগে
0: লাসি কি পুলো পামো নিলি নাং থানা আলাম থেলো লা লাংজুন ওনাংজি পুমাংকে লালো হালা কিডনি বাং কাই মাসি লাং লং বের পো হালা কেতের কে ওয়ার্নিং দা লাং জয় কে পোকে আর কেতের লা লাং লং সি দুনে পোমাদি লাই কে লা কিডনি ইয়ালং সি সিদা জং সি লাং লং এ পোলো তাংতে লাং দর ফ্লুপ লাং লং লে পোলো তাংতে আসন আসন কি সুঙ্গে দুক পো হালা কেতের হরমু লাং ওয়ারু নে দেত পো আর কেতের বাং চিটি বম পো কে হালা সো কেতের বাং জং সি লাগে কেমিক্যালস হরমু পে নে পোলো তাং লে কো পোলো কিডনি ফানা লাং আর নিবাং সি মাসা মাসা লো ফেলাং নো বম পো
1: আতে মুনি তো কাই তা জে থান কিডনি স্টোন মতে লা আরলন রকম টি পো লা সো কেতি লং আহক পেট কে কুপুসন সি কি দুলমা লাপেন লাবংসো আর লং আহক পেন আর লং বিনো মা লাবংসো লাথে থাপ ক্লার জি মা
0: মানে আ কি লং হিয়ে প্রসেস কে রিসার্চ তো বেতা বাং ক্লেম বম লতে মা সিতা দাক নিলি কাচিনি দা মাতে কি পুকাং টুং বাং কে জয় কি পেন আলাম থেকে লহ লইলি তুম হা স্কুল হতে লই তুম পড়ে লং কে দি যে লাং লং আর লং ইসি লাং লং ইলি তুম সিনি দুং হাই পো
1: কলা
0: দি ইসি লাং নাংলি আর লুং লং লাং পনলো গ্লাস লং লাং বিগলো হাডাগলি তুম

0: sini tha bom lo penana level hor kenang lila so sini phanang le pan ei ingui bom tha la hala langlong dissolve lo net lu dun lapu ma di sita mo itir bang nang li alang bang pa bat be de lo sita a sini bang thai bom lang bolo tang de char clip poke di lage langlong lu dun net elo ma ti asi hala suka char clip ke la sona thaksi kidney long dala pulu hala ketter ke wang bom lo ma ti ni wang si angke hala langa mangi pidun de bom lo ma di chimli le bom lo kevar easy abangen ang kom bom lo amatsi hala ka char clip tuma bang hala dak chiti long lo tang de chepang kling bom bola tum jo lapenta eson lo lapena jaga tum long mangi infection batai batai kidney infection penta lamang so ar long ke long tum du lapen ajaga tum ke uric acid bola uric acid ke ong tum ta hala ar long ke long du ajaga tum bang ke e calcium ong ta henu hala penta ar long chi man thek jolapu jo eli tum mane pen anu calcium chover chover titila ta mi me
1: ante lapang so akisu komatum si kelong ji ang thek thek long ki ong la
0: kalang la si kidney ke so polo tang de eli tum non la langdam pe me lu polo tang de kidney ke so ke son thom eli tum bhag me isi bang pudam bola ke acute kidney injury mate kidney ke so alang afrang ben ke alang kidney mesen lang sita non kupine koson pe none kupine ke so jo ne pe lo ne ke chugu jo ne chok chi pe none non malom so por la e irui angbong si song wong wong de lo ma si kidney da na kahi no dun to kok lo hala phan mang ke ni tum acute kidney injury pudam po la pen chronic kidney disease pudolang hala chronic kidney disease po bang ke la ke chiklo jon thom pen a bad lo mane a sab sab sab sab si kidney bang nang he no bom do bom lo chiklo jon thom ta so selo la jo la nang he no bom bom ar lo pen ang do bom lo la si hala ke chronic kidney disease pulo ako is on do thulang la ke acute on chronic tamane amuni da bang ke already mate alang kid chronic kidney disease kahe no tang bang dolo la hala daksi ako pini phugi so da ho ba pini ki chojun choge ba cho badun thu chot lo hala bang ke acute on chronic pupo la si non ili tum la lang dam lo bolo tang te hala pamon nang li pu nam lo bolo tang ne ili tum e areng lo lam pen ke lage risk factor puta pudam po ko matsi kidney da keso long me me ma
1: aho
0: la mang ni tum pudam po la si hala e la so risk factor ili tum dam de frank pudam nang ji je ko pi pen si ke long i me me lo la si hala acute mate non head lang iru ya frank ya lang thang da sik sak se pin lang kidney ekdam mesen mer lang se da non ko pi pot ma la ke a reason do a ja ke kidney long le dam de ya frank penta kisu ajhaga kisu dolo mate ajhaga kidney long masi kisu ke pangche gilo mate ajhaga kidney long nang pardet tamane nilitum pupo prerenal renal mate postrenal prerenal polotangte esona mangke elitum long la ke long nai lage lang ke kom mate hypovolemia puta pumelo mate volume depletion lage lang ke kom ke mane jong se aning wangare to mane jong se pok dam vare to মানে কে পাথুকে পাথুরে লাং মাঙে জুন নুনে দেল ই দাম পিকল লা হালা এসি হালা সো লাং কে কম পেন্টা হালা কিডনি প্রবলেম নাং দুথাই লা সো ফ্রাং এ লাং থাং খেদেট কে হালা লাং কম হে গা পসি কিডনি প্রবলেম নাং দুলো লা পেন হালা এ নন আসন মানে কে লিভার কিসু তুম লাং মাঙ্গে পকছে থাই উলো সিতা লাহা লাং কে কিডনি লং লে কি লুট গালি দে বাইরা সি দক হালা মানে কিডনি লং কান মা লাং কে লি দাম নেঙ্গে লাং লং লে দেল
1: কালাং লো কালাং লো
0: মানে কে আবি বং কাহিনু মানে আবি বং কাহিনু তুমটা ল্যাং বাঙ্গে কিডনি লং লে ওনে দেলো হা নিং লং পগ লং কা প্রাক্সি গেছে থাই কি অম না জো হালা হাইতা এসন আজা কা তুমি বাঙ্গে কিডনি লং মাসি কিসু মানে পেনে কিডনি লং মাসি ইনফেকশন কে দুলো মানে আজা কা নগেলা ড্রাগস দবাই কি চুকে চকছে মানে এই নানে ফার্মাসি পেন নাম দাম লগল তো বা আজা কা তুমি লং মাঙ্গে লাসন যে মেডিকেল লং টা মেলো হসপিটাল লং সিটা মেলো যে হালা কান মাগে পিনেংমেন হয়তো চেতনতে চেতলো মাতে আলাং ফানকে আলাং ফান দবাইকে কাপ্রেক পিনো দাগলো লাসি পিনাং কগলো লাসন মাসে হালা আলং পেন আলং মাগে তুম আর দোষ বাং পে কম নাং কক আলং পেন তুম লিন নাং কক যে আলাং ফান কি পিসি কে মেমা কি পি কে নো সি কে মেমা লা পেন হালা পোস্ট রিনেল মানে কিডনি পেন লা নাকে টেরা তোয়ার পাই ইউরেটার বলো কিডনি পেন নাং চন লতাং তেলাকে হালা বার সুয়া তোয়ার লং দুন পোমাটি লা সুয়াং ডেং আলংকে আর লং জয়নি পেন তাহাই আর লং জং সি কাচিং থাং ডক সিতা ইহিন বেট কাচিং থাং গেলা দা কিডনি সিক্স ফাংশন মাঙ্গে হালাই সিং গে মেসেন জিগে ইহিন মাঙ্গে মেসেন পর হালাসি কাম ক্লেম বম লাঙ্গে ইহিন বের মাঙ্গে লা দা আন পা সিক্স আকসি সিতা হিহিন দা লাং আর লং ডক পোল তাং দে কা সিক্স আকল কমানি তুমকে হালা প্রোস্টেট মাতিলা এ বারসো তো বালং পিনসো তুমকে লাসো অগলু কাচিং জগলা

0: So prostate gland pututu la so prostate nang ke kang pena joini ke block penta la bar so to war ke block penta la hai penta itum hala so kidney problem long thek la penan parke hala CKD mare chronic kidney disease atum hala ar low pensi tang he no joy joy bom lo la tumge la ke non pinia ar ni long la ke ka he no nai ke la ke diabetes sugar ke so diabetes pen la pen কুঠোর দুথুলাং লাগে প্রেসার আজ নি পেনটা লং ই থাকে লাহাই কে হা আলু আলু পেন্সি
1: পিজো পিজো পেন্সি বাবু
0: পিজো পিজো পেন্সি ফেলাং নো বম্প
2: আনতে কিডনি কিসু লং লেপরাং মাতি লং পু পুহুত একুপেনে আং থেক লাং লাং মা
0: কলাং লসি হালা এই আং থেক পুলো দং দে হালা পমনিলি ইসি কে একিউট মাতে ইসি কে ক্রনিক পুলো মাতে দি একিউট পু তুম লং মাঙ্গে তামনে নন হেজি কে লং লাং পু তুম লং মাঙ্গে হয়তো বারসুয়া কোয়ান্টিটি মধ্যে বারসু বা কম হেক তাহাই
1: ও
0: এসন লতা লাপেন কেং কাংলির তো কক তাহাই লাপেন মেহাং কাংলির তো কক তাহাই আর দাব কি থুর পেন মেহাং চি মুরজি পোল মেহাং কাংলির লার আর মেঘ কাঙ্ক্ষু ভাব লাহাইটা তো কক তাহাই কমান এ তুমা বাঙ্গে নিঙ্গি মাং কিছু জুনুন এ কে লাক লাহাই তো কক তাহাই লাপেন হালা কি লং ই আং ঠেক বাংলা তো পোহে মানে ফুগেসু বিনে লাহাই পেন জয়নি পলতং দে আথেমা এনি ইনফেকশন আর যারা ইনফেকশন পেন তা কিডনি কে না ইফেক্ট উন্ম লাসি আকু প্রথম জং সি সিকেডি মাতে হালা ক্রনিক কিডনি ডিজিজ আর যদি ইংল্যান্ড পেন আঙ্কেসু পতম বাংকে আং ঠেক দুজি হালা তুমতা জয় জয় পেনসি লাখাপ লাখাপ মানে আভিনাং কম বমজি লাখাপ নাং দৌজি হালা তুমতা লুপুলো কাইতা এই কিছু নে কিছু আং ক্রিন মানে দকক কিছু ঠেক ঠেক নিং বাংলির বাংলির দোকক জি হালা তোমার বাঙ্গে বারশো বাঙে কম ওয়েদে তাহাই হালা জনা তোমার বাঙ্গে সেটা কেলাক কিছু নে মা বিশি নাং অংটে হালা কে তের নাং অং অংটে চিঠেকে বাংলু লাহাই তা নাং দোকক
1: এ ডক্টর কে হাই পেনা গান তুমি থানলো কিডনি স্টোন মতে লা আরলু দোকক টি টিপু লা বাঙ্গে পিনসো লং সিকি ও মা মতে আরলু সুলম সিকি ও মা
0: এই রিসার্চ লাংলাম দে দেখতিগল লাগে পাংবার জি বিনং পোলতাং দেহে হালা আনামাঙে নিলি পানমন্থি দাম পামে মেতে মা সিতা নিলি পুদাইম পু বাংকে হিন হিন আলু সু তুম লং নন পিনসু তুম লং নন কেদো বাংকে সমান হুমি তাহাই আতিমা বারসো আতিমা পুলো লাং কিজুন কিজুন যে লিং লগে লাগে নম্বর এসি বাংকে দি নম্বর হিনিয়ে বাংকে আলু সু তুম লং বাংকে হালা ইনফেকশন বাংলা তুমকে লং উনু বারসো অতবার ইনফেকশন বাংলা তুমবাং লং উনু লা পোটসি হালে ইনফেকশন পেনলা তুমবাং বারে বারে ইনফেকশন পেনলা তুমবাং কি আলা আর লঙে লঙে আং রিং থিউ লা পেন পিনসু তুমবাংকে আকু হরগে জুন পেনদালো
1: আহ
0: হরগে জুন পেনদালা আর লং বাংকে লং ইয়া চান্স আছে মহালা ইউরিক অ্যাসিড পুন নাং বাদ পগে ইউরিক অ্যাসিড নাং বাদ লতাং দে লা পেন দা আর লঙে নাং লং ই থেক
1: আতেলা মুনিত আবাং আলং ওপেন পুলো কিডনি কে হিনি দো মতে হামবি হিনি দো আর এ লা পেন আর ভি ইসিসি দো আহক পেট পেন মনিত ইনুর এডাং জি প্লুতংতে লা হামবি হিনি তা চকলিম নাং জি মা মাতে ইসিভেটা চক
0: কেরেং এনাং জি ফান প্লুতংতে হামবি কে ইসিভেট সিতা চক ইসিভেট পেনতা রেং সিতা হালা ইসিভেট পো তুমাং লা কাচিরে নাং কে আনসো সেল
1: ও
0: কিচু কে জুন পেন আনসো সেল কাচিরে নাং জি হালা তুমা বাং কে লাসি কেসু পো বাং কে কিডনি কেসু প্লুতংতে লাসি ইলি তুম আরতা লামা বেল লদা কে ও সো মারা তুমতা নাংলং দুন থেকলো আর লেঙ্গে থি তুমি নাংলং দুন থেকলো সেটা হালা অসো মার পুয়া তুমি লং বাংকে লাগে কিছু কিছু পেন লোকালি লু লাতুমা বাংকে লাতুমা বাংকে হালা আজহাকে জেনেটিক মাতে হেমেসি লং কমানে লোক তাহাই মেনে লাপেন হালা ইয়া কিডনি এফান কি থিপ কে ঠেং লং কে চক চে পেনা জয়নি তাহাই লো মেনে আজহাকা তুমি হালা কিডনি বাং মানে থে পামে মেডেট জোলা সন্দা দকক তিতি মাতে আজহাকা তুমাকে হিন নাথু কিডনি বাং থে পামে মেডেট পোয়াতুম দা দকক ইহিন বেদ দকক পোয়াতুম দা দকক লাপেন আকো আজহাগা তুমা বাংকে লাগে এই অটো ইমিউন ডিজিজ পোয়া গ্রুপ দা দলাং অটো ইমিউন পোয়া তুমা বাংকে লাগে অটো ইমিউন পোলতাং দে এলি তুমি থান নাম পামে লো পোলতাং দা লাগে বাহেরা পেনে লাসো ইনফেকশন কে বাং বিনং কা ফালাং নো বিনং কা লিলো লাগে লাগে এ বাং
1: আরলো
0: ও গারলো তুমসি আমি থাং ও ফান কাছে চু পোয়া আসন জি লাগে আকিসু লো লাগে লাসি হালাতা এসিয়া গ্রুপ দলাং হালা মাংটা
1: দত পঠিয়েক পেন আপরলাম দো কক পসি এট ইসিলাম এসনলাম থানথা লা কিডনিয়া কিসু কিলং বমতুম লা পেন লং লে লাঙাতুম হালাবাং তুম আলাং লি তুম কাচিরি নাং জি লা পেন কি দোকে থাক নাং জি কিছু কিছু নাং ইলা পসলাম থে সব থানজি মা
0: কালাং লামাং গা কে নাং সল লাসি হালা কো মানহে জংসি নন এ কিডনিয়া কিসু লং দুন দেলাং পুলো তাং দে

0: non anin kan wang ason si la tari cricket home march a cheklu world kidney day buket alon bom ason si pinning 2025 anin kan ke la tum isi a team ke endo lage nang kidney mesen ma charju neng ji nang kidney mesen ma mate mesen lang ma charju neng ji la si chelang da prang tha heno dang menela
1: a hok
0: la pen jong si heno ne lang polo tang te chingrai nun heno ne prang chingrai tu nang kidney pha jo la bang so a thepi pen si la tum pinning an inkan la tum en lo si la so thepi men ani tum lang dam lu polo tang te kidney kam ko pilo ko pia sai ma pa moni linang than lo and te hala bang so sai ke ili tum first ke alang kidney pha na mang lang mang ke ili tum pidun pe menang po
1: a hok
0: ko ani si kom nai lo pe ni liter ke thom ba ke enang ji liter equal liter thom ju neng pu kali de
1: a
0: table a
1: por por padap padap nam
0: bom bom nang po la ta eso no la pen hala ki chu tap bang enon de nang ji ki chu ki ju na hormu mane non ason pen an hala preservative do mane atsar punon ba pen cold drinks punon pen la long da preservative do uma de di halan ko antong ai hala pathu te de nang pe ne na ko phan ki pi hala da ka son do mati fertilizer samange ni lipu dam thek the athima fertilizer samange lage i tum ki chu athe pe ni long le nang ki du na re ji ka li por hala mang ni lipu dam thek the ma fertilizers ka use pen mang si lason pu bang ke ni le chi ni pu dam thek the la pen ko mani re tum jong se factory long kam claim ko mani tum jong se mystery a claim ke claim do pe ni painting a kam ke claim do jo lahai pen ta lahai ke unthe lasi halhaya tumda kachiri nenge ke nangsol lapen hala risk factor mate ke long di ang ring ke do tum mane pressure do koklo tho mane diabetes do koklo tho mane ke kapte ka kesu jo ne medicine chonang kok no e surep surup ta do kok no hala medicine chonang kok tu mate chu headlang alang hala acute kidney injury mate pine kesu jo ne ma kidney ka no tuma non mang hala ke kidney ke nang recover lo a bola tumda hala ko antong alang pamelo ni tum puthek there ra por halapan un anke tum e halapan ta e tum lang nang kok ji por ma si halatum la chiri nang kok la pen hala ki long tang tu puwa bangke kidney chronic kidney disease la si chronic kidney disease long tang lo polo tang te ko man ne bang pu chronic kidney disease long tang lo polo tang te lage a process ili tum khang du nun ilu lage dam bom bo mane diabetes pen punon mane ke hypertension pen punon la tum ke dam bom bo lasi itum pressure ala e kipidun bangke la e itum kipaklang ala hai dawai pini la hai kipidun la hai mangke itum kon si alang phan ke pa phi unji ma athima la tumke mo ki jut ke la tumke renal replacement therapy ta mane hala kidney ke claim on ia kam itum bahera pen si itum claim du nang po la ke sonni e sona bangke dialysis pulo kalite e sona bangke kidney transplant pulo মানে কিডনি সি লার নাং কক মতে ডায়ালাইসিস পো মাংকে লাগে তুম কিডনি কে লারিং বা কিডনি আছি পি মাং বেদের লো পর লাসি মেশিন পেনসি হালা কিডনি আ কাম মাং লি তুম মেশিন পেনসি আকেটের ওয়ার পি দু নাং পো লাসি হালা ওয়ার নাং কে ওয়ার কা পাংচেং তাং লো পোলো তাং দে কমানে গে ই রুই পেন বাতা হাইনি ক্লেম নাং কক মানে কি ই রুই লং বাতা গে থম দা ক্লেম নাং কক কমানে তুম গে এই রুই পেন এ ফং দা চক দে জো লাসন দা দো কক লাসি হালা বাংসো আং ডেং ko anmanan ka pa phi unji
1: kala
0: jo la si hala ka chire
1: ke pale le de ji ma
0: ke pale le de ji ma la si hala da wai ke chu nei ji do ja do polo tang le map so that un food sita mane doctor atum pen arju pe me nang ji je la mang so da wai chu nang ji ma chu nang ne ma man ili tum long ke mane phu so hui hui pu mai pharmacy long dam lok da wai cho nam nam chom lage hala tum ke chini ne de ji pharmacy tum je la mang so da wai alang ki ni phan effect jime effect phim ba lang ki nie gisu tuma ave ma mane ge sore absuru po e chonam dam lok ili tuma long ke lage do piglo lage pharmacy long lage pain killer o pain killer ke chu sore absuru bana to bai ke chu ke lage ka rong to gan no na hokta lage cha thang flu lo ke lage
1: lasi la sona bang claim ki de sikil
0: claim ki de sikil
1: me piglo doctor ke hai aporlam do ko ko si pini la kidney kisu alam jira puthak chihu chi puran denke pinla pollington na enang ke aniwang si son sriya sai ke claim la pen ke kisu kelang kanwang ta chibit me piran bo sami apor pe thek pen la da ke wang la pen ke radio kar jibom arara tum phan la na ke me alam jir ke than thek posi na panchu ro par piglo ta te pinil dum ka chingki ka che than alam jir ke la pollington na kardom

কিপু আটেংকে রিসু নিমসু আহুরপেন অট কাপামে পঞ্জি হিলো হিখা কেমাং উসুমার অট কাপামে জিলাপেন কাহেনো সেটা উন লাসি লু কেথানা বাংফু লাপেন আপি আপু আতুম আন্তা কাপা মেজি আরপু দেং পনাংজি স্কুল কিদুন বমা উসুমার মাতে আউসপিমার আফান আট কাপামে পঞ্জি আফান ঠিহেক আবিদি রিম আসনতে মেপালজি বিদি আসন লাহিল ইসি বিদি মাতে মেথত স্কুল আরলো উসুমারা ফারমান মেসেন আর জে মাতে এনভারমেন্ট কিসিকপন আসন আলং লিতুম আহেম আর জে আলং কিপ্লাং বম আর জে এটা কাপামে দুন কাছেরাপ দুনজি আরপু লো কেথানা বাংফু দেং পন পুলোতে মেপো সিনি স্কুল আলং কেথান উন আহুত লো কেথানা বাং উসুমারা ফান আথেং কেমে গুড কোয়ালিটি অট কেমে কাপাকলাং পন আবিদি দেংলতে লাপেন বাংসু আথেং কেমে লাপেন আট কেমে আন উসুমারা ফান আবে পেদু পনলতে মো আফি হেন নেল বাংসু আবিদি কে কেথানা বাংফু মাতে শিক্ষক আন চটকালি আবং ফুটিন কেজা আতুম আন কে এন পন সি আকিমে প উসুমার আফান আবে কাপা দুপন নাংজি আথেং গুড কোয়ালিটিস থিহেক পেন লাং ইকসেনাং আফ্রাং সি কাচিরাপ কোঅপারেশনস কাচিং হন সিম্পেথি টলারেন্স নিংডিং কাচিপাদুক হার্ড ওয়ার্কিং লাং রেড লাং আই কাবে জাস্টিস আহক এট ট্রুথফুলনেস কিথম আং দেং কেলা হেল কিথে কিডিং কেমান টাং আবং ফু আফোর কিমো উসমার আফান কেথান থু আবিদি তা স্কুল আলং পেন ক্লেম্পন উন ফিলি আবিদি স্কুল আরলো উসমার আতুম আংবং কাচেতন্তে থেকলং লতে বিদি কংসাম লাম কংসাম পেন হালাতুম আফান পাকিং দু নাংজি হাজার সিটামে হা আথাক আবিদি কিরিম বা কেদেংপন নন ইতুম কেলাং পন্তাং উন আন ইতুম আলং লিতুম আফান পাশিনি পনাংজি লাপেন লাহে হে আবিদি কিরিম উন আহুত সাইকোলজি মাতে নেং আজাকং কেদুসি আকিমে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং

0: সিংহাসন ক্ষণ বামন আরুই ডক আরুই ফারকং আকে ডক আহওয়াত পেন নেবাং কাছে ফের ইলং নেফি আমে হাঙাজো দুঃখজির আর জান পেন নে কাপাকলিম সোলং নেপাই কাপাতে অত তুয়া এ আলন রনথামা আংবং তা নে কারাম থি নার্থ ইংসামি দ পালুন কোনাত লং দামজে বরে তালুঞ্জির নেদে আজো নাংসাসে নেয়ার্থ তিন নেয়ং আসপিয়া কাং হন আর চিম নাংকিলি ইংসাম দপ দমে সেন না পর কোনাতসি নেলং দামজে লাং বকু পাক লঙ্কাম কাংথি লাংসু আলাংসুন আর চিম আছে থেকে লং হা উল্লু ওলা আমির আপু এসেং একে পাংসাম কার্বি লাংপি লংসো কাংথু আলাং রয় কেকলার নেরাত আসু আনিং কাপেকলার ঠেক খে আহনি কান্তি নাংকে পাকাক পিঠেক আলাং রয় কনাত নে ধোপুহে কপি সিনে কে নাংজি কপি সিকেরি লাদাখ সিকেলং আনপার নে কার ইয়াবে লাদাখ সে নেমেন চেওয়াং থজি লা নেলংরি কার বিয়াংলং কার্ডম নেলিহির জিরামেন জুবিন জুবিন গার্গ আরি দেং আলাংলি কার্লি আরানি আহুত কাপানং পেন নাংকে চিচিনি তাহাই আর নিশি কে নাংসাং তেদামু কে কন জিয়ালাম পিরবি সরামু বন তামুন থিঠে চিক্লো দোতিক মানায়াতুর তুর্তিক জুবিন দোয়ের জি নাং তামুনিত বনতা সরামু নেতুম রানাম সি কে হক নাংফান আথে নাংসাং তেত জুত উন এ নাং কে রানাম রানাম কে কিঠিয়াবে তাং তে চিটি ক্রেসের কেপ নিংকান সরিহিনী রাইং কয়রাফ কুপি সে পিরবি আসুম সি আসেং কাপা ডোকলুন সিনিং পির থে মায়া বিনি আলুন জে রার মুং আজো রাত আসেক ইক কাপালাং বি চোথেক থে আচে থে চে এন উনওয়াং বে লটি সুদিং কার্ডম হেম চার্লি আহেম হিথি বরওয়া সাহেম আক্লিক ক্লাক ডোসে রাত আমি ক্রিয়াজো আলির কাছে হি কাছে ক্লাং জুবিন আসাং তেত জোটাং লোপ নাং কপি সিকে দাম জয় নাংলুন পেন কাংহন কাচার্লি আতুম নাংলুন পেন কাজিনসো কে থে কাতুম নাংলুন পেন খে রাত কাচিং হন আতুম নাংলুন পেন হনসেরে কেমান আতুম নাংলুন পেন নিংডুক নিংকারং কাচিপি আতুম লাতুম নন কিথিতা আতি পিনি উনতে সুরি আপ্রাণ চিপিসি কাংথুর প্লজি আনিং কেহা নাং ফান কায়াতেং জবিন্দা পো কেহাং লং জি আফান পিনি আসাম মিং টিং থিপ মেক্রি পালাং বি সনসুরিতা সাং এট দোথিং আসাম আচে থেকে না নাং রেং টিকটা মান নন কার্লি আফিতা মান পিরবি রুরে টিকটা মান এফয়াতেং লংবম লংবমজি নাংরাং ও মেপন মান তাংলো নাং মানিম উরলি পেন পাজর পো তাংলো নাংলুন জরকে বনতা সরামুয়া কোটসে বাচান দং তাংলো নাংসনকে রানাম মিনুট সি ঠিপচট লং লে আনপার নাংসন নিতম ও জুবিন্দা নেমেক্রি পালাং বি হিরবাং নেতা কার্ডম
1: আদন্থু খে ইসি পুসিতা কার ই সেংবে দীপ দীপ দেট রঙাজিয়ালং সেংবে আলো থুই লামাস আহিরজের কিহিরজি এবং লিলি তারপি তথাংতে আদাং লিপেন কিহির আহিরজি আহিরজির আর্জিক সিনা
2: জেরামেন কার ই ইংক্রইলে দপ দপ তা সেংবে আদির দা আলং সি কিথু কিদক আহ্বাত কিলং সেংবে আদির দা আফান ইংক্রয় কাচিং চাপসি আলন কিপি

দেং মেদ আর কাশিম চেজত ফুফি পিন সি কাছিজত বর ই কেং আর কং ক্লেমহুর ক্লেমহুর কারলু কাবর ই ক্লোডুপ নাটা কাফেরে চেজত ফুফিরে নাটা কাচেরে ফুলংলে দং পার্লিন ফিট পুসিতা নিসিং বেয়া দেরদা কেপাং সামাফান হেরায়াথান পেনলে মাইতে ইং সামজিমা আর এ কিলক আথান কেপাচিপু আহুত সের আলাং পেন নেকেমাই মাংলি নালংসে কাহেমান আদন্থু হেরজির খাই ইসি পুসিতা খেই পুকোনাচি কাচিং হনাং থে কিদু আবাটাই বাটাই কিপ্লাক আকাং হন নেতা চিনি পামেল সেংবে আলু কেপারু বেয়াল সিনিং আমি কাবিরলাক আসন বেন আবাটাই বাটাই নে কাঠিরিক নেতা চিচাক উন এলু নেতা সুমসি আখাই আদুই আহয় নিবি নাংনে সি ই আর কেদু আসন বেন থনটি থনওয়ার নিবি নাংনে সেংবেয়াটি বুকটা কিফুক কেমান জি কাংজে আচেত চিংদাত দাংলো ফু বঙ্ক আর লুকে কায়টা রদ আহে মাসন বেন আর কি ইংরেং বুং আনপিন লাপু আন নিংক্রেং পি আং বং পুসিতা মে নাংটুম মারা জে থেকলংলোতে সামপ্রি আতুর কেসু বারলা পি আন সুসে মে আকার আংটাং আন তাসুসে খে ইসি পু কুসনসি নাং না কাচি জং দুন ইপি আলাম থে আনতা নাং কানিং জে ইংটুং টিয়াবাং লাহিনলু মা নাং খাই কাচিপু আদুন্থু আহিরজে সেংবে আলু থুই সেংবে আলু থুইপু ফারকো আন টং দুলুনে লাখা মাঝি উন এ ক আন আফার আলং টং কুপি গীতক লুনে চিনিয়া মাঝি উন এ নাংসেং আলাম তা নাংচিপাং উইদুম থা সামপুং বেদ কিসম আসেং বে আলং এফার ব্যাগ আলংকে নাংমেন তাতক তাহাইজি মেনে তুমুসু কেমানজি আফান কাই দিং পি আলং আংদেং আংদেং আলাম কিদু কিসুং কাংনে কাংনি কাচিরু কাচারনাপ সেংবে আলু থুই আলং দো আন তাক টক বিন বন তাক আফার আংদেং চিপু ঠেক থে দুঃখ সুং কাংনে কাংনি কাচিরু কাচারনাপ লাবাংসু আলু থুই আলংকে ধু বিন আদন্থু আহিরজির রঙাজি আলং রঙাজি আলং নিসিংবি আং উই কিথুর দুন রঙাজি আলং নিসিংবি আং উই কিথুর দুন জুটাং আমানিম কিক্লান মির্জাং শিখ আমানিম আন লেকি সুপুমাটি বং ওই বর এত আটে অত কিজুমে আলং নিসিংবি কাংবু দুন চেংপি চেংসু চেংবুরু পার্কি হনসেরে আতুম কি কান কাচিতাং দুন এসেংবে ইংসাম জিন আন পিন সারফু সারফি আক্লিম আংফার আন্তা লেক পাইকম লেক পাংকেরা লেক খিকি বোজারু আংনি জাংসেন চিপিনদেং লেপ মিঠাং আপিনদেং কাচিতাং দুন এসেংবে কাংসাম কিতাপলি আলুমবাচেন আনপিন লামেদ আলাং রয়সু কিলি তালু পি আলং কাচিটক মাসাব কাচি হুয়াবে রঙাজে আলং নিসিং বিয়াং উই কিথুর হিমালয়া আংলং আহুন মিলান কার্থাত আসন বেন পাটুসি আহেজে নিসিং বি দীপ দীপ দেট নিসিং কাচি ধে আবাংলেশ